0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

স্যার, তারপরে কেটে গেল মাস চার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে আমার।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

অভিনেত্রী, কথাটা বললেই মনে হয় যে গ্ল্যামার কুইন, যার চারপাশে সারা দুনিয়া, একদম পদানত বলা যায়। কিন্তু শুধুমাত্র তাই কিন্তু নয়, একটা অভিনেত্রীর জীবনে লুকিয়ে থাকে এরকম অনেক কিছু যেগুলোর খোঁজ আমরা হয়তো সবসময় পেয়েই উঠি না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামী এক ঘন্টা আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে অভিনেত্রীদের নিয়ে। বিভিন্ন অভিনেত্রী, বিভিন্ন অ্যাক্ট্রেস আছেন যাদের জীবনে এরকম অদ্ভুত অদ্ভুত অনেক ঘটনা ঘটেছে যেগুলো কিনা সত্যি এক কথায় অনির্বচনীয়। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকের জীবনে এরকম অদ্ভুত অদ্ভুত অনেক ঘটনা ঘটেছে যেগুলো কিনা সত্যি এক কথায় অনির্বচনীয়। তো সেরকমই

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

একজন অভিনেত্রীর জীবনে যে কত ধরনের স্ট্রাগল থাকে তা হয়তো গুণে শেষ করা যাবে না, কিন্তু অভিনেত্রী হওয়ার পথটা সেটা অতটা ইজি কিন্তু সবার জন্য নয়। আবার অনেকের ক্ষেত্রে ব্যাপারটা জাস্ট অন্যরকম, মানে তারা অভিনেত্রী হতে চাননি, তারা চেয়েছিলেন অন্য কিছু হতে। যেমন ধরুন, একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, তিনি হতে চেয়েছিলেন ডক্টর, কিন্তু তার পিতার আকস্মিক মৃত্যুতে তাকে নিয়ে আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি নজরে পড়ে যান গুরুদত্তের, তারপর তিনি চলে আসেন তৎকালীন বোম্বেতে, এবং তিনি পরবর্তীকালে বলিউড হিন্দি সিনেমার সুপারস্টার হন। তিনি ওয়াহিদা রহমান। আজকে ওনার জন্মদিন। তো রেডিও বাংলানের .com পরিবারের পক্ষ থেকে আমি গৌরব জানাই ওনাকে একরাশ শুভেচ্ছা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো রেডিও বাংলানের .com এ আজকে অভিনেত্রীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ব্যাক টু ব্যাক গানের রেফারেন্স রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। অভিনেত্রীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো শুটিংয়ের সময় কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে বিভিন্ন অভিনেত্রীর জীবনে। তার মধ্যে একটা কথা আমার খুব ভালো লেগেছিল, বেশ মজার ঘটনাটা, সেটা হচ্ছে অনুষ্কা শর্মা। তখন একটি ফিল্মের শুটিং চলছে এবং অনুষ্কা শর্মাকে একটি পাহাড়ের ওপর, মানে বরফে ঢাকা পাহাড়ের ওপর তাকে শুধুমাত্র শাড়ি পরে ডান্স করতে হবে, একটি পাতলা শিফন শাড়ি পরে। এবং তিনি কিছুদিন আগেই বলছিলেন যে ডান্সের সময় তিনি কী করে ম্যানেজ করেছিলেন জানেন না, কিন্তু জাস্ট টেকটা হয়ে যাওয়ার পরে তিনি নাকি 15 মিনিট ঠক ঠক করে কেঁপেছিলেন কম্বল গায়ে জড়িয়ে। ভাবুন। তো রেডিও বাংলানের ডট কমে অভিনেত্রীদের নিয়ে এরকম অনেক কথা অনেক গল্প আজকে আপনার জন্য ওয়েট করছে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

অনেক সময় দেখা যায় যে কোনো অভিনেত্রী আচমকাই ফিল্ম লাইনে চলে এসেছেন, অর্থাৎ তার এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসার কোনো সুযোগ কিংবা পরিকল্পনাই ছিল না, কিন্তু হঠাৎ করে চলে এসেছেন। এর বিপরীতেও কিন্তু ঘটনা ঘটে, অর্থাৎ রীতিমতন প্ল্যান করে ফিল্মে আসেন, এরকম অভিনেত্রীর সংখ্যাও খুব একটা কম নয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিনেত্রীরা অ্যাকচুয়ালি বংশ পরম্পরায় অভিনেত্রী, যেমন ধরুন আমি অনেক এক্সাম্পল দিতে পারি, যেরকম ধরুন কাজল, যেরকম ধরুন ওনার মা তনুজা, কিংবা ধরুন আমাদের মুনমুন সেন, যিনি মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা, তার দুই কন্যা রাইমা সেন, রিয়া সেন, এরকম অনেক কিন্তু বলতে গেলে খানদান আছে যারা পর পর জেনারেশনে অভিনেতা এবং অভিনেত্রী প্রডিউস করে চলেছেন আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে অভিনেত্রীদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: এই পোড়া শহরের ধুলো বালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

বিভিন্ন অভিনেত্রীদের নিয়ে কিন্তু বেশ কিছু অদ্ভুত ঘটনাও আছে। যেমন ধরুন, হলিউডের দিকে যদি তাকাই তাহলে ক্যামেরন ডিয়াজের ডাক নাম হচ্ছে স্কেলেটর। তার কারণ, তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত স্কিনি। আবার মেগান ফক্সের কথা বললে একটা অদ্ভুত ভয়ের কথা চলে আসে, সেটা হলো প্লেনে চাপতে এবং প্লেনে চেপে উঠতে তার অবস্থা খারাপ হয়ে যায়। আবার স্যান্ড্রা বুলক, সেই বাঘা অভিনেত্রী আর কি, তো তার কিন্তু ঘোড়ার প্রতি একটি অ্যালার্জি আছে, তার হর্স অ্যালার্জি বর্তমান। তো রেডিও বাংলানের ডকমায় শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমানের জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম আমি গৌরব। অভিনেত্রীদের নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেইল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangali.com এ আমি রুবিনা আজ আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং অবশ্যই অন্যান্য দিনের যেভাবে আমরা কথা বলি, যেভাবে আড্ডা দিই, ঠিক সেই রকমই আজকের আড্ডাও হবে। এবং এক ঘন্টার এই আড্ডায় মাঝে মাঝে আমরা ভালো ভালো ছবির গানও শুনে নেব। radiobangali.com এ এখন সময় একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেকের, তারপর ফিরছি আর শুনছেন radiobangali.com মন যখন নিরতি।

যখনই আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি তখনই বার বার আমাদের সেই ছোটবেলার কথা মনে হয় এবং গরমের ছুটির কথা মনে পড়ে। আর গরমের ছুটিতে বেশ জমিয়ে সত্যজিৎ রায়ের সিনেমা দেখার কথাও মনে পড়ে। এখনো মনে আছে সেই রবিবার হলেই সোনার কেলা দেখার কথা, এখনো মনে আছে গুপি বাঘার সেই সবকটা সিরিজ দেখার কথা। সিরিজ এই জন্যই বললাম, তার কারণ হচ্ছে এখন এই কথাটা ভীষণভাবে ইউজ করা হয়। এই যে গুপি বাঘাকে নিয়ে যে ছবিগুলো সেগুলো এখনো কি পুরনো হয়েছে? নিশ্চয়ই না। ঠিক সত্যজিৎ রায় এবং রবি ঠাকুর দুজনেই কিন্তু বৈশাখ মাসেই জন্মগ্রহণ করেছিলেন। আবার রবি ঠাকুর যেমন নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক সেই রকমই সত্যজিৎ রায় চলচ্চিত্রের জন্য পেয়েছিলেন অস্কার। রেডিও বাংলানেট.কম এ সত্যজিৎ রায় ও রবি ঠাকুর এই দুজন কি করে একে অপরের পরিপূরক বলা যেতে পারে সেটাই কথা বলবো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

সত্যজিৎ রায়ের স্বপ্নই ছিল যে সে সিনেমা নিয়ে কিছু করবে, সিনেমা নিয়ে পড়াশোনা, সিনেমা নিয়ে কাজ, আর তারপরের ভবিষ্যৎটা আমরা সবাই মোটামুটি জানি। এবং সত্যজিৎ রায়ের সিনেমা যেমন ছোটদেরকে ভীষণভাবে টানে, আকর্ষণ করে, 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের মানুষের কাছেই সত্যজিৎ রায়ের ছবি প্রাধান্য পেয়েছে সেই সময় দাঁড়িয়ে, আর এখন তো অবশ্যই। এবং তার সাথে সাথে রবি ঠাকুরের বেশ কিছু ছোঁয়া কিন্তু সত্যজিৎ রায়ের সিনেমাকে আরও বেশি, আমার মনে হয় যদি বলা যেতে পারে, দেশের বাইরে বিশ্বের কাছে তুলে ধরেছিল। আমাদের রবি ঠাকুরের বেশ কিছু গান বা রবি ঠাকুরের বিভিন্ন গল্প নিয়ে তিনি সিনেমা করেছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই সত্যজিৎ রায় ও রবি ঠাকুরের দুজনের মধ্যে ওই যে একে অপরের পরিপূরক যে কথাটা বললাম, সেটা অবশ্যই।

বাংলানিউজ.কমে আজকে রবি ঠাকুর ও সত্যজিৎ নিয়ে কথা বলছি। এই যে রবীন্দ্রনাথ কতটা প্রভাব ফেলেছিল সত্যজিৎ রায়ের মধ্যে, সেটা তার কাজেই প্রকাশ পায়। কিন্তু তার থেকেও একটু যদি ডিপলি আমরা ভাবি সত্যজিৎ রায়ের জীবনী সম্পর্কে, যে টুকু তথ্য আমাদের কাছে এসেছে সেখান থেকে জানা যায় যে সত্যজিৎ রায় খুব মনে মানে মন থেকে চাইতেন যাতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হোক, এবং সেই মতো চারবার কিন্তু রবি ঠাকুরের সাথে দেখা হয় সত্যজিৎ রায়ের, এবং শেষবার অর্থাৎ চতুর্থতম বার রবীন্দ্রনাথের সাথে সত্যজিতের দেখা হয় কলকাতার পাইকপাড়ায়। এবং তার আগে অবশ্যই যখন মায়ের সঙ্গে শান্তিনিকেতনে পৌষ মেলায় গেছিলেন, সেখানে কিন্তু দেখা হয় কবিগুরুর সঙ্গে, এবং সেই সময় সত্যজিৎ রায়ের অটোগ্রাফ নেওয়ার যে খাতায় সেখানে কবিগুরু একটি কবিতা লিখে দেন। সেই কবিতা মোটামুটি আমরা যারা সত্যজিৎ রায়কে নিয়ে পড়াশোনা করি বা ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি, তার জীবনী সম্পর্কে বারবার অনুপ্রাণিত হই, তারা এই কবিতার ব্যাপারে নিশ্চয়ই জানে।

বাংলানিউজ.কমে আজকে সত্যজিৎ রায় এবং রবি ঠাকুর এই দুজন মানুষেরই কথা, বিশেষ করে রবি ঠাকুরের প্রভাব কতটা সত্যজিৎ রায়ের জীবনে পড়েছিল সেটা নিয়ে কথা বলছি। এবং এই যে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনের রবীন্দ্র যে সংস্পর্শ সেটাই কিন্তু সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের কাজ করার জন্য ভীষণভাবে ইন্টারেস্ট জুগিয়েছিল। এবং তার সাথে সাথে আমরা অনেকেই জানি বা জানি না, বিশ্বভারতীর লাইব্রেরি ছিল সত্যজিৎ রায়ের জীবনের রত্ন ভাণ্ডার বলা যেতে পারে। সেখানকার বই থেকে সিনেমা তৈরি করা টেকনিক বা গ্রামার যেটা বলা হয় ব্যাকরণ, সেটাও কিন্তু তিনি অনুধাবন করেছিলেন। রেডিও বাংলানে ডট কমে এরকম অজস্র গল্প আছে যেগুলো থেকে ছোট ছোট কিছু কথা আজকে শেয়ার করলাম, এবং অবশ্যই কালকেও আড্ডাটা জারি থাকবে। এই সেম টপিক নিয়ে, সেম জিনিস নিয়ে আমরা কথা বলবো এবং

আমি কুরুসাওয়াও নই, সত্যজিৎ রায় নই, গদারও নই। আমি ওদের মতো ছবি আঁকতে পারি না। আমার ছবিগুলো শুধুই থিসিস, এমন কথা বলেছিলেন মৃণাল সেন। আজকের এই গান মুসাফিরের আড্ডা অজানা মিস্টার সেন। হ্যাঁ, মৃণাল সেনের জীবনের কিছু এমন অজানা সিনেমাকে কেন্দ্র করে আজকের এই গান মুসাফিরে 1 ঘন্টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুই বিদেশি কিংবদন্তির সারিতে সত্যজিৎ রায় কেউ রেখে দেওয়াটা হয়তো বা কোনো এক মন খারাপেরও হতে পারে। তো সত্যজিৎ রায় আর মৃণাল সেন পরস্পরের কিন্তু তুমুল বন্ধু ছিলেন, যারা একসঙ্গে বেঁচেছিলেন সিনেমায়। সত্যজিৎ রায় চলে যাওয়ার পরে শখেতে এই একজনই কিন্তু বলেছিলেন, এবার আর কার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, এই দুই বরেণ্য চিত্র পরিচালকের কখনো অসম্ভব দারুণ বন্ধুত্ব প্রমাণ পায়, আবার কখনো একটুখানি মতবিরোধও তৈরি হয়, ঠিক যেমন ঘটেছিল ওই আকাশ কুসুম সিনেমাটাকে কেন্দ্র করে। মৃণাল সেনের আকাশ কুসুমের পরবর্তী অধ্যায়ে খবরের কাগজে 19টি চিঠি, এই সমালোচনায় পত্রবোমার অংশীদার ছিলেন কিন্তু সত্যজিৎ রায়, যদিও পরে এই ব্যাপারটা সম্পূর্ণ মিটে যায়, এমনটাই দাবি করেছিলেন সন্দীপ রায়। তো আমরা আজকে অজানা কিছু দিক নিয়ে আড্ডা দেব মৃণাল সেনের, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আবার ওই আড্ডা নিয়ে। শুনতে থাকুন সবাইকে শুনে আজকের এই স্পেশাল শো, শুধুমাত্র রেডিও বাংলা .com এ অজানা মিস্টার সেন। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।

0: Pardesi NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম। আজকে আড্ডা চলছে মৃণাল সেনকে নিয়ে, মৃণাল সেনের অজানা সিনেমার কিছু দিক, সে নিয়েই কিন্তু আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা নেটওয়ার্ক কমে গান মুসাফিরে। সঙ্গে আছি আমি সৌভিক। তো এবার একটু অন্যদিকে যাই, তার কারণ হচ্ছে যদি আমি এই স্লোগানটা দিই, সেনের চোখে সেন, আপনারা কিছু গেস করছেন? না, একটুখানি আরেকটু এগিয়ে যাই, রোম্যান্স কাকে বলে জানো তো? যদি এই রোম্যান্সের ব্যাপার বলি তাহলে কিন্তু আরেকটু পথ এগোনো যায়। সেন, রোম্যান্স আর তার সঙ্গে জড়িয়ে কিন্তু বুঝতেই পারছেন আমাদের সেই মহানায়িকার নাম সুচিত্রা সেন, মানে সেই রোম্যান্স। তো আমাদের যৌবনের একমাত্র রোম্যান্টিকতা ছিলেন মিসেস সেন। মোনালিসাকে কখনো দেখিনি, তবে আমাদের মনে হতো মোনালিসা হয়তো সুচিত্রা সেনের মতোই, আর কোনো কৌতূহল খুঁজে পেতাম না তাঁর। যে বয়সে সমস্ত ধূসরতা আর ক্লান্তির একটাই প্রতিষেধক, সুচিত্রা সেনের হাসি। আর এই ছিল সুচিত্রাকে নিয়ে মৃণাল সেনের রোমান্টিসিজম, বুঝতেই পারছেন। তো সেন সঙ্গে, মানে সেনের চোখে সেন, বুঝতেই পারছেন, মৃণাল সেনের চোখে সুচিত্রা সেনের কথা বললাম। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি আবারও এরকম অজানা একটা দিকের কথা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের গান মুসাফিরে, অজানা মিস্টার সেন।
1: আমি

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মৃণাল সেনের অজানা সিনেমার দিক নিয়ে আমরা চলছি আজকে গান মুসাফিরিয়ার সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিক। তো আজকে আমরা কিন্তু মৃণাল সেন সম্পর্কে অনেক কথাই আমরা জানি, কী কী সিনেমা তিনি করেছেন এবং কীরকমভাবে জনপ্রিয়তার শিখরে তিনি ছিলেন, এবং আজ যে আড্ডাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো কিন্তু অনেকের কাছেই কিন্তু অজানা। তো চলুন আরেকটা অজানা দিকের কথা বলি, সেটা হচ্ছে সিনেমাটার নাম হচ্ছে নীল আকাশের নিচে। মহাদেবী বর্মার লেখা চিনি ফেরিওয়ালার গল্প নিয়ে এই ছবিটা তৈরি হয়। এই সাদা কালো ছবিটি প্রযোজনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ, নীল আকাশের নিচে ছবিতে অভিনয় করেন বিখ্যাত তাবড় তাবড় অভিনেতা কালী ব্যানার্জি থেকে মঞ্জু দে, বিকাশ রায়, স্মৃতি বিশ্বাস প্রমুখ। তো সঙ্গীত পরিচালনার দায়িত্বেও কিন্তু ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তো নীল আকাশের নিচের ওপরে নিষেধাজ্ঞা টিকেছিল এক টানা তিন মাস, অবশ্য তারপরে সে হুকুমনামা উঠে গেল, মানুষের মধ্যে হইচই করে ছড়িয়ে পড়েছিল এই ছবি, দর্শকদের ভালোবাসায় ধন্য হন মৃণাল সেন। তবু তাকে থামিয়ে দিতে চাওয়ার যন্ত্রণা কি ভুলেছিলেন, সে ব্যাপারে অবশ্য নীরব থেকেছেন বরাবর মৃণাল সেন, হয়তোবা অভিমানেই। কখনো কখনো কোনো কোনো সিনেমার এমন সম্মুখীন হতে হয়তো এরকম মুহূর্তে পড়তে হয়, কারণ নীল আকাশের নিচের যে পটভূমি দেখেছিল সেখানে সমাজের উচ্চবিত্ত এবং অগ্রসর শ্রেণীর চোখে পিছিয়ে পড়াদের কোনো জায়গা নেই, কোনো সহমর্মিতা নেই, যদিও তারা একই ছাদের নিচে বাস করে আর সেই ছাদের নাম হচ্ছে নীল আকাশ। তো সামাজিক সম অবস্থানের আদর্শবাদী নেহেরু সরকার মৃণাল সেনের ওই ঔদ্ধত্য মানতে পারেননি, আর মৃণাল সেন মানতে পারেননি ঠুনকো সমাজতন্ত্র, ব্যক্তি বনাম রাষ্ট্রীয় সংঘাতে জিত অবধারিত রাষ্ট্রের, ফলে যন্ত্রণা তো তাকে পেতেই হবে। আর এভাবেই কিন্তু নীল আকাশের নিচের ওপর নিষেধাজ্ঞা টিকেছিল এক টানা তিন মাস। তো আমরা আবারও অজানা দিকের কথা জানবো, কিন্তু তার জন্য আবারও একটা গান একটু শুনবো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল শো মৃণাল সেনকে নিয়ে, অজানা মিস্টার সেন।

কোন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

মৃণাল সেনের অজানা দিক নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরে। আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিক। তো আমরা যে ব্যাপারগুলো জানি না মৃণাল সেন সম্পর্কে সেগুলি নিয়ে চলছে আজকে আমাদের একটু আড্ডা। আবার অনেকেই কিন্তু জানেন, যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই স্পেশাল শো মৃণাল সেনকে নিয়ে। তো 1966 সালে তৈরি হলো ওড়িয়া ছবি মাটিরা মানিসা। ওড়িশার সংবাদ মাধ্যমের ভাষায় এই ছবিটা ওড়িশার প্রথম নিউ ওয়েভ সিনেমা। তো মূল কাহিনীটি লিখেছিলেন কালিনিন্দী চরণ পানিগ্রাহী। কালিন্দী চরণ ওড়িশার বহুমুখী প্রতিভা এবং কবিতা, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, সমালোচনা এবং উপন্যাস প্রতিটি ধারায় তিনি সমালোচক ছিলেন। আর তারই প্রথম উপন্যাস মাটিরা মনীষা প্রকাশিত হয় 1931 সালে। ওড়িয়া ভাষায় প্রথম আধুনিক ক্লাসিকের মর্যাদা পায় এই উপন্যাসটি। আর এই উপন্যাসেরই চিত্ররূপ দিতে এগিয়ে আসেন মৃণাল সেন। আর এই ছবির প্রযোজনায় ছিলেন বাবুলাল দেশি। তো এই ছবিকে কেন্দ্র করে এই এই এমন একটা ছবি, এই এক ছবিতে গান্ধীবাদী থেকে মাস্কিও ভাবধারা আদর্শের এক বৃহৎ পরিসর অতীব সূক্ষ্ম বিশ্লেষণে কিন্তু নিপুণভাবে তুলে ধরেছিলেন একমাত্র এই বরেণ্য পরিচালক মৃণাল সেন। এবং আরও কিছু কথা আছে বলবো, কিন্তু তার জন্য আবার একটু গান শুনে ফেলি। হ্যাঁ, শুনে আবারও আমরা ফিরবো মৃণাল সেনের অজানা কিছু কথা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল শো অজানা মিস্টার সেন।

0: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, তবে থাক, ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, তবে থাক। যত চালাকি তোমার

সবিভাগ যত কেরদানি শয়তানি সবিভাগ কিচিং ভাগ তবে থাক ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই দেখেছো ঘুঘুটি তাই এত

গান মুসাফিরে চলছে মৃণাল সেনকে নিয়ে অজানা মৃণাল। আর এমন কিছু কিছু সিনেমা আছে যে কথাগুলো হয়তো মৃণাল সেন সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, কিন্তু এমন কিছু কথা যেগুলো থেকে যায় অন্তরালে সেগুলো নিয়ে চলছে আজকের এই স্পেশাল আড্ডা মৃণাল সেনকে নিয়ে। তো জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা ওড়িয়া ছবির পুরস্কার পায় মাটিরা মনীষা। মুন্সী প্রেমচাঁদ লিখেছিলেন কাফান গল্পটি, আর সেই গল্পের চিত্ররূপ দিয়েছিলেন মৃণাল সেন। তার এবং একমাত্র তেলুগু ছবি এটি, নাম হচ্ছে ওকাউরি কথা। তো ওকাউরি কথা সেরা তেলুগু ছবি হিসেবে জাতীয় পুরস্কারে ধন্য। তাকে বরণ করে নেয় চতুর্থ হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এর বাইরে আরও অসংখ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে এই ছবি বিশেষ সম্মান লাভ করেছিল। তো আমরা মৃণাল সেনের অনেক সেরা ছবি যেগুলো আমরা জানি সেগুলো আমরা তো অনেকেই জানতাম, কিন্তু আজকের এই যে ব্যাপারগুলো যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো কিন্তু অনেকেই আমরা জানতাম না, তাই কি? আমার মনে হয় বেশ কিছুটা তাই। তো আজকে কিন্তু দেখতে দেখতে সময় একদম শেষ। তো এইটুকু সময়ের মধ্যে তো মৃণাল সেনের মতো একজন এত বড় মাপের চিত্র পরিচালককে ধরা সম্ভব নয়। তার কথাও আমাদের সত্যিই সেই সবর নেয়, আরও আরও অনেক কথা আছে, আবার কোনো একটা সময়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো আজকের এই মৃণাল সেনের টুকরো কথা আমাকে কিন্তু জানাবেন একটা হোয়াটসঅ্যাপে 9198365944666। আর যেমন আপনারা ইমেল করছেন করবেন অবশ্যই gm@radiobanglanet.com পাঠিয়ে দেবেন আমাকে। ভালো থাকবেন আর এভাবেই radiobanglanet.com শুনতে থাকবেন।

আমাদের সকলেরই একটা কমফোর্ট জোন আছে, জানলার ধার কিংবা উইন্ডো সিট আমার সবথেকে প্রিয় একটা জায়গা, যেখানে বসলে আমি নিজের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারি এবং আমার ভালোবাসাটা ভাগ করে নিতে পারি। আমি জানি আপনার জীবনেও এমন স্পেশাল কোনো উইন্ডো সিট বা স্পেশাল কোনো গল্প ডেফিনেটলি আছে, থাকলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657122 আপাতত তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglane.com এ, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ, আমি যখন দূরপাল্লায় কোথাও কাজে যাই, ট্রেনে অনেকটা সময় থাকতে হয়, কানে পছন্দের গান চালিয়ে কিংবা পছন্দের অডিও স্টোরি চালিয়ে সারাটা রাস্তা সেই দৃশ্যটা উপভোগ করতে করতে যেতে পারি, সেটা আমার কাছে খুব স্পেশাল একটা বিষয়। আরও এমন উইন্ডো সিট নিয়ে প্রচুর গপ্প আছে, সেটা শেয়ার করবো আপনার সঙ্গে। তার আগে একটা মিউজিক্যাল ব্রেকের পর ফিরে আসি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ইটস লাইক হেভেন। কেন বলুন তো, আপনার মনের অনেক জটিলতা কেটে যায়, মানে জানলার পাশ থেকে আপনি যখন কোথাও একটা ট্রাভেল করছেন এবং প্রকৃতি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু মনের জটিলতাগুলো অনেকটা কেটে যায়, অনেকটা হালকা লাগে, নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। আমার তো এমনটা করে। আপনার কি করে জানলার পাশে বসতে, বা আপনার ফেভারিট কোনো উইন্ডো সিট থাকলে সেটা আমাকে শেয়ার করুন, সেটা নিয়ে যদি কোনো গপ্প থাকে সেটাও শেয়ার করুন +447503965712। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: তেন রাম খাও খাও বুধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল
1: কি
0: সর্ষে ফুল।

0: चला फोरा जिन शेरी शैंपेन
1: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমরা হয়তো ভালোবাসার ভালো লাগার অনেক জিনিসই আমাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু উইন্ডো সিট নইব নইব চ। আমি অন্তত উইন্ডো সিটটা পেলে কখনোই শেয়ার করি না। হ্যাঁ, যদি কেউ আবদার করে বলে একটু জানলার ধারে বসতে দিই না প্লিজ, তখন দিই, মানে এতটাও এ নই। উইন্ডো সিটটা কিন্তু আমার চরম ফেভারিট। আপনার যদি এমন কোনো গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +447503965712। আপাতত কয়েকটা গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ, জানলা কিন্তু অনেক গল্প বহন করে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমার জানলা দিয়ে হালকা রোদ এসে আমার মুখে পড়ে এবং সেই রোদটা আমার ঘুম ভাঙিয়ে দেয়। জানলার পাশে থাকা রেডিওটা অন করি, সকালটা এইভাবেই শুরু হয়। জানলার সঙ্গে আমার অনেকগুলো কানেকশন আছে। আপনারও ঠিক কী কী কানেকশন আছে চটপট সেগুলো আমার সাথে শেয়ার করে ফেলুন +447503965712। আপাতত সময় বলছে এখানেই শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.কম। মন যখন নিরুদ্দেশ।

ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রং ধনু খুঁজতে, ভালো লাগে আরো কত কি। আর সেই ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা থাকব আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্নে। আমরা অবশ্যই আমাদের ভালো লাগার গল্প শেয়ার করব, কারণ এই যে আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা উপাদান, তার মধ্যে এক একজনের হয়তো এক একটা জিনিস ভালো লাগে। আর সেই সব ভালো লাগার যে মুহূর্ত আর সেই সব ভালো লাগার উপাদান সব কিছু নিয়েই কিন্তু আমাদের ভালো থাকা, সেই ভালো থাকার গল্প নিয়ে থাকবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘ, আর তার মধ্যেই নিজের মনের মাধুরী মিশিয়ে সুদূর কল্পনা দিয়ে তৈরি করা নানা রকমের ছবি, তার মধ্যেও অদ্ভুত ভালো লাগা। কিংবা রাতের আকাশ, ছকছকে পরিষ্কার আকাশ, আর তার মধ্যে হাজার হাজার তারা, আর সেই তারাদের ভিড়ে একটা তারাকে খুঁজে বার করা, তার মধ্যেও কিন্তু রয়েছে দারুণ ভালো লাগা। আর সেই সব ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ভালো লাগার কথা বলছি, সেখানে এই যে আমাদের মাথার উপরে এত বড় আকাশ, সেই আকাশ বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে সেজে ওঠে, আর তার এই যে ভিন্ন ভিন্ন রূপ, তার মধ্যেও রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য, আর তার মধ্যে কিন্তু আলাদা রকমের ভালো লাগা। কারো হয়তো ভালো লাগে মেঘলা আকাশ, আবার কারো বা একদম ঝকঝকে নীল আকাশ, আবার কারো সেই রাতের তারাদের ভিড়ে খুঁজে বার করার সেই যে আনন্দ, সেইরকম একটা আকাশ। আর সেই জন্যই ছুটে চলে যাওয়া এমন কোনো জায়গায় যেখানে গিয়ে ক্যাম্পিং করা, আর সারা রাত ধরে সেই তারাদের একেবারে যাকে বলে আকাশের নিচে শুয়ে থেকে তাদের দেখা, তার মধ্যেও সেই ভালো লাগাই কিন্তু কাজ করে। এই ভালো লাগার গল্প আমাদের জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি মন ভালো করা কিছু গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

যখন মনটা ভীষণ একলা লাগে, তখন সেই মনকে ভালো করতে যদি নিজের সেই প্রিয় কবির কবিতার বইটা, যেটা অনেক দিন পড়া হয়নি, সেটা বুকশেল্ফ থেকে তুলে নিয়ে যদি দুপাতা পড়া যায়, যদি কয়েক লাইন কবিতা উচ্চারণ করা যায়, ভালো লাগে। আবার অনেক দিন শোনা হয়নি যে প্রিয় গানটা, সেটা যদি শোনা যায় তাহলেও কিন্তু ভালো লাগে। সেই ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা ভালো লাগার কথা বলছি। এই যে আমাদের কখনো কখনো রোজকার যে আমাদের জীবনযাত্রা, আমাদের এই যে দৈনন্দিন একটা ব্যস্ততা, তার মধ্যে চলতে চলতে আমরা যখন হাঁপিয়ে উঠি, আমাদের মনে হয় একটু যদি আমাদের ভালো লাগার কিছু আমরা খুঁজে পাই, তখন যদি এই রকম নিজের পছন্দের কোনো গান, পছন্দের কবির কোনো কবিতা যদি আমরা শুনি, আমাদের সত্যি কিন্তু ভালো লাগে। আমাদের আরো অনেক কিছু ভালো লাগে, সেই সব কথাও আমরা বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ,

আচ্ছা, এটা কথা বলুন তো, ঋষি বা মুনি ঋষিরা তারা তো সাংসারিক জীবনে কখনো আসতেন না, আবার যারা সংসার ধর্ম করতেন তাদেরকে ঋষি কিংবা মুনি কখনোই বলা হতো না। কিন্তু আজকে এমন একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব যিনি কিনা সংসার ধর্মে থেকেও ছিলেন ঋষিতুল্য। তিনি এতটাই ঋষিতুল্য ছিলেন যে তাকে উপাধি দেওয়া হয়েছিল মহর্ষি। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ওনার জন্মদিনে ওনার জীবনের কিছু খণ্ডচিত্র আপনার সামনে তুলে ধরব আগামী এক ঘন্টা। আগামী এক ঘন্টা আমাদের আড্ডাটা জারি থাকবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তার জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্ত, উল্লেখযোগ্য ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ঠাকুর বাড়ির একটি ঐতিহ্য ছিল, সেটা হচ্ছে যে সেই বাড়ির সন্তানেরা প্রথম দিকে পড়াশোনাটা বাড়িতেই করতেন। দেবেন্দ্রনাথও কিন্তু তার ব্যতিক্রম হননি। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তো প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু শুরুতে শিক্ষালাভ করেছিলেন বাড়িতেই। তারপরে 1827 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন রামমোহন রায় প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু কলেজে, আর তারপরে শুরু হয় তার আসল কর্মযজ্ঞ। তো সেই কর্মযজ্ঞের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

রাজা রামমোহন রায়ের সহচর্যে তার জীবনে এক আধ্যাত্মিক পরিবর্তন আসে। তিনি নতুন করে চিনতে শুরু করেন তার আশেপাশ। আর তারপরে যখন তার ঠাকুমা প্রয়াত হন, তখন তিনি মনের মধ্যে এক নতুন দিশা খুঁজে পান। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ওনার জীবনের কিছু খণ্ডচিত্র আপনার সামনে তুলে ধরছি। তো 1938 খ্রিস্টে আপনার মুখোমুখি। আর আজকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ওনার জীবনের কিছু খণ্ডচিত্র আপনার সামনে তুলে ধরছি। তো 1938

তিনি শুরু করেন ব্রাহ্ম মতের ধর্মপ্রচার। আর তারপরে আরও অনেক কাজ, অনেক ঘটনা তিনি তার সারা জীবন ধরে করে এসেছেন। তো সেরকমই আরও কিছু কথা, আরও কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

এখনো কলম্বাস ডিঙ্গুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

সারা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়তে।

0: ঠোঁটে গে লিপস্টিক কোন থাকে কোথায় যে লাগছে, বুঝুরা দুষ্টু চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। নডিয়া নট দ্যাট এক্সপ্রেশন, এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম। হিয়ার আই অ্যাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এ প্লাস বি হোল না, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: হোয়াট ইফ ইওর আইটি পার্টনার cared about more than just IT. At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে

0: বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

1842 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভার সভাপতিত্ব লাভ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরেই অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হতে থাকে তত্ত্ববোধিনী পত্রিকা। পরবর্তীকালে এই পত্রিকার মাধ্যমে তিনি কিন্তু এক বৈপ্লবিক সূচনা করেন। তিনি সংস্কৃত থেকে বেদ, বেদান্ত, উপনিষদ, টীকা এবং বিভিন্ন ধরনের ব্যাখ্যা সহকারে বঙ্গানুবাদে প্রকাশিত করতে শুরু করেন। সেটি ছিল ঋগ্বেদ কিংবা অন্য বেদ এবং উপনিষদের বঙ্গানুবাদের প্রথম ধাপ। তারপরে এই ধর্মমত অর্থাৎ ব্রাহ্মমত প্রচারের জন্য তিনি বিভিন্ন ধরনের টীকা এবং রচনা প্রকাশিত আরম্ভ করেন তত্ত্ববোধিনী পত্রিকা থেকে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। ওনার জীবনের কর্মযজ্ঞের বেশ কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দেবেন্দ্রনাথ কিন্তু কিছুদিন সক্রিয়ভাবে রাজনীতিতেও অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র তাই নয়, তিনি ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টকে চিঠিও লিখেছিলেন ভারতবর্ষের স্বায়ত্ত শাসনের জন্য। সেটি ছিল তার রাজনীতিতে ভারতের স্বাধীনতা সংগ্রামের পক্ষে একমাত্র পদক্ষেপ। এছাড়াও তিনি আরও বেশ কিছু কাজ করেন যেগুলো কিনা এখনো পর্যন্ত তার প্রভাব বিস্তার করে আছে। যেমন ধরুন, তিনি ভুবনডাঙ্গার কাছে এক বিশাল ভূখণ্ড ক্রয় করেন, যেই ভূখণ্ডে বর্তমান শান্তিনিকেতন প্রতিষ্ঠিত। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তার কারণ, আজকে ওনার জন্মদিন। ওনার জন্মদিনে ওনার জীবন এবং ওনার বিপুল কর্মকাণ্ডের কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়াট রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়াট রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়া রাডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গান্দুরিয়া শুরু হচ্ছে এক ঘন্টার জন্য, যেখানে আমরা সত্যজিৎ রায় এবং রবি ঠাকুরকে নিয়ে কথা বলবো। বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুর কতটা প্রভাবিত করেছিল সত্যজিৎ রায়কে, এবং যেটা আমরা পরবর্তীকালে যে সিনেমায় দেখতে পাই সেই কথাই আজকে বলবো। যেমনটা আগের দিন গল্প করছিলাম, সেই রেশ টেনে আজকেও আড্ডা শুরু হবে, কিন্তু তার মাঝখানে অবশ্যই ভালো ভালো গানও থাকবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com-এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই একে অপরের পরিপূরক, এই কথাটা যদিও একটু মিথ্যে হয় বা এই কথাটা যদি আমরা না বলে এটা বলি যে সত্যজিতের জীবন জুড়েই রবীন্দ্রনাথ, তাহলে কিন্তু একদম কাটায় কাটায় ঠিক কথা বলবো। তার কারণ সত্যজিৎ রায় কিন্তু অনেকটাই নিজের কাজে, নিজের যে ভালোবাসার চলচ্চিত্রের কাজ, সেখানে আমরা বারবার দেখেছি রবি ঠাকুরের গান ব্যবহার করা, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে সেই সিনেমা করা। এবং যদি আমরা বলি যে পথের পাঁচালী, সেই পথের পাঁচালীর যে দৃশ্যগুলো, যেই দৃশ্যগুলো গ্রামে গঞ্জে হামেশাই আমি আপনি দেখি, কিন্তু সেই দৃশ্যের মধ্যেও যে একটা অন্যরকম সুন্দর মুহূর্ত ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু আমরা ভাবি না। আর ঠিক সেই জিনিসটাই কিন্তু সত্যজিৎ রায় তার কালজয়ী সিনেমায় তুলে ধরেছে। ঠিক যেমন কাশফুলের বোন, ওই যে ট্রেন ছুটে আসছে, সেই অপু দুর্গার জামা কাপড় বা হচ্ছে ওই বয়স্ক মহিলা, সব কিছুটাই একদম অন্যরকম। আর সেইগুলো কিন্তু রবি ঠাকুর কোথাও থেকে প্রভাবিত করেছে তাকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

যেটা বলছিলাম যে তার প্রত্যেকটা চলচ্চিত্রেই কোথাও গিয়ে রবি ঠাকুরের ছোঁয়া রয়েছে। শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন বা রবি ঠাকুরের সান্নিধ্যই সত্যজিৎ রায়কে গ্রাম চিনিয়েছিল। তার যে শিল্প বা তার যে সিনেমা, সেই সম্পর্কে যে ধারণা তিনি সব সময়ের জন্য নিজের মনে চিরস্থায়ী করে রেখেছিলেন, তার প্রথম ধাপটা কিন্তু সেই রবীন্দ্র সান্নিধ্যেই হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক গল্প বা কাহিনী, যেমন পোস্টমাস্টার, মণিহারা, সমাপ্তি, নষ্টনীড়, ঘরে বাইরে নিয়ে ছবি করেছেন সত্যজিৎ রায়, এবং নিজের তৈরি 28টি পূর্ণ দৈর্ঘ্যের ছবির মধ্যে 16টিতেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান।

আমরা যখন কোনো মানুষকে খুব সম্মান করি বা খুব ভালোবাসি, সে যখন অনেকটা দূরে চলে যায়, তখন আমাদের জীবনের মধ্যে তৈরি হয় একটা শূন্যতা। ঠিক সেই রকমই সত্যজিৎ রায়ের জীবনেও কিন্তু একটা বড় শূন্যতা এসেছিল 1941 সালের 22শে শ্রাবণ। এই দিনটায় যখন রবি ঠাকুর আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলেন, সেই সময় সত্যজিৎ রায়ের মনে কি হয়েছিল সেটা হয়তো আমরা বুঝতে না পারলেও, কিন্তু তার যে এই যে শূন্যতাটা পূর্ণ পেয়েছিল তার 20 বছর পর, অর্থাৎ রবীন্দ্র মৃত্যুর 20 বছর পর, সেটা আমরা সবাই দেখেছি 1961 সাল। এবং সেই সালে কবিগুরুর জন্মশতবর্ষে সত্যজিৎ রায় যখন বিশ্বজয়ী চলচ্চিত্র পরিচালক, সেই সময় তিনি তৈরি করলেন রবীন্দ্রনাথ ঠাকুর তথ্যচিত্র।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমরা যখন কোনো ভালো কাজ করি, সবসময় মা বাবারা বলেন যে আমাদের পূর্বপুরুষের কোনো একটা ভালো কর্মের ফল আমরা পাচ্ছি। ঠিক সেই রকমই সত্যজিৎ রায়ের জীবনও হয়েছিল। তার দাদু উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং তার বাবা সুকুমার রায়, সেই দুই কালজয়ী মানুষ কিন্তু মনে করতেন যে রবি ঠাকুরের সাহিত্য কোষ মানেই হচ্ছে মনের শান্তি আর প্রাণের আরাম। এবং প্রথমবার উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রবীন্দ্রগানের স্টাফ নোটেশন করেন এবং সুকুমার রায় লাঞ্জানের বিদ্যুৎ সমাজে ভারতীয়দের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে নিয়ে প্রথম পাবলিক ভাষণ দেন। এবং তারপরে আমরা সবাই জানি সত্যজিৎ রায় তার চলচ্চিত্র জীবনে তার তুলির টানে কিভাবে রবি ঠাকুরকে ব্যবহার করেছেন, সম্মান জানিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আজকে রবি ঠাকুর এবং সত্যজিৎ রায়ের যে একটা আলাদা সম্পর্ক এবং যেই সম্পর্কের জন্য বারবার সত্যজিৎ রায়ের সিনেমায় আমরা দেখেছি রবি ঠাকুরের ছোঁয়া, সেই গল্পই আপনার সাথে করলাম। একটা বিরাট বড় আলোচনা এবং সেখান থেকে একটা ছোট্ট ধুলিকণা হয়তো আপনার সাথে শেয়ার করতে পেরেছি। কেমন লাগলো এটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিয়ে ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আজ আমরা কানে কানে কিন্তু নেপাল পৌঁছব, আর আজকের পর অবশ্যই লাগেজ এবং সকলে মিলে সপরিবারে নেপাল বেরিয়ে পড়তে পারব। কারণ অরণ্য ছুঁয়ে দেবভূমি নেপালে বিভিন্ন মন্দিরে খুব সহজেই ঘুরে আসা যায়, আর সেই জায়গা সম্পর্কেই বলবো আজকের এই এক ঘন্টার আড্ডা। তো নেপাল ঘোরার ইচ্ছে আমাদের কিন্তু অনেকেরই, সেই মতো খোঁজখবর নেওয়াটাও দরকার। আসলে খুব সহজে হাওড়া থেকে যদি আপনি কলকাতায় চলে আসেন, আর সেখান থেকে ধরুন এসছেন বেশ কয়েক মাসের জন্য, তাহলে খুব সহজে এখান থেকে নেপাল বেরিয়ে পড়তে পারেন। হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস চড়ে পৌঁছবেন বিহারের রসকৌল স্টেশনে, আর সেখানেই কয়েক ঘন্টার বিরতি নিয়ে বীরগঞ্জ মানে ভারত ও নেপালের বর্ডার শহর পার হয়ে প্রবেশ করবেন চিতওয়ান জাতীয় অরণ্যে। জঙ্গল লাগিয়ে এক লজে থাকার ব্যবস্থা থাকবে, উপরি পাওনা কি এখানকার উপজাতি সম্প্রদায়ের লোকনৃত্য দর্শন, আর পরের দিনই চিতওয়ানের জঙ্গল ভ্রমণ বিখ্যাত। মানে দূর নীলাকাশের প্রান্ত ঘেঁষে সাহাড় বেঁধে মৌন ঋষির মতো ধ্যানমগ্ন তুষার শৃঙ্গগুলি নজরে আসবে প্রথমেই। তো প্রকৃতির দর্শন যদি আপনি পান পেতে পারেন, কিন্তু তার বদলে যারা কিন্তু পশুপ্রেমী অর্থাৎ ফটোগ্রাফি করেন, যারা পশুদের ছবি তুলে, তাদের দেখা পাওয়া কিন্তু দুষ্কর। কারণ অরণ্য পথে মাত্র কয়েকটি চিতল হরিণ দেখতে পাবেন, আর পথের পাশে বয়ে চলা নালা পথে কুমিরের উঁচু মাথা কিন্তু ক্ষণিকের জন্য ধরা দেবেই। কিন্তু খুব ভালো করে নজর করার যেটা সবথেকে বিষয় সেটা হচ্ছে জলে মিশিয়েও কিন্তু যাবে। মধ্যাহ্নভোজ সেরে আপনি কিন্তু খুব সহজে বেরিয়ে পড়বেন তথাগতর জন্মস্থান অর্থাৎ বুদ্ধের জন্মস্থান পুণ্যভূমি লুম্বিনী। হ্যাঁ, অন্যরকম অনুভূতির ছোঁয়া পাবেন, এটুকু কিন্তু গ্যারেন্টি। শাক্য রাজা শুদ্ধোধন ও রানী মায়াদেবীর পুত্র সিদ্ধার্থ জন্মস্থান এই লুম্বিনী। উত্তর জীবনে সিদ্ধিলাভ করে সিদ্ধার্থ হন গৌতম বুদ্ধ। বুদ্ধের জন্মের প্রায় 700 বছর পর তীর্থপথে সম্রাট অশোক আসেন লুম্বিনীতে। বুদ্ধের জন্মস্থান স্মরণীয় করে তোলার জন্য একটি স্তম্ভ নির্মাণ করেন এই স্থানে, এবং দীর্ঘ সময় অজ্ঞাত থাকার পর 1896 সালে খাদা সামেসের এক উদ্যোগে খননের সময় অশোক স্তম্ভটি আবিষ্কৃত হয়, আর সেই সঙ্গে লুম্বিনী যেন নতুন করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। আর জানব, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আবার আজকের স্পেশাল আড্ডা নেপালের ভ্রমণ নিয়ে। হ্যাঁ, এটুকু ঠিক, এই এক ঘন্টায় নেপাল কিন্তু সম্পূর্ণ হবে না, কিন্তু তবুও কিছু বিশেষ জায়গা তো আমরা ছুঁয়ে দেখতে পারি। দেখব, সঙ্গে থাকুন।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরেলাম ব্যাক টু ব্যাক কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নেপাল ভ্রমণ নিয়ে। তো আমরা বিরতির আগে লুম্বিনীর কথা বলছিলাম। 1896 সালে খাদা শামসের এর উদ্যোগে খননের সময় অশোক স্তম্ভটি আবিষ্কৃত হয়, আর সেই সঙ্গে লুম্বিনী যেন নতুন করে আবিষ্কার হয়, এটা বিরতির আগেই বলেছি। আর সেই সঙ্গে লুম্বিনী এলাকায় ঘুরে বেড়াবেন, কি দেখবেন? বুদ্ধের জীবন উত্তরণ এবং কিভাবে বৌদ্ধ ধর্ম ক্রমাগত বিকাশ লাভ করেছিল তার সম্যক ধারণা করে তোলার চেষ্টা করলাম। আমরা সবাই এটাই বারবার মনোমতে অনুভব করে। আসলে মূল মন্দিরে গৌতম বুদ্ধের প্রশস্ত একটা মূর্তি কিন্তু বিরাজমান, অদূরে কি দেখবেন? শাশ্বত দীপশিখা বা ইন্টারন্যাশনাল পেস ফ্রেম। প্রত্নতত্ত্ববিদ্যা 62টি স্থান আবিষ্কার করেন, আর সেখানে বেশ কিছু স্তূপের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চারকোনা পুষ্করিণী। জনশ্রুতি, রানী মায়াদেবী পুত্র সিদ্ধার্থের জন্মের পূর্বে এই পুকুরে স্নান করেন, বর্তমানে সযত্নে রক্ষিত হয়েছে এই পুকুর। এছাড়া তিলৌরকোটি অঞ্চলটিতে চিহ্নিত করা হয়েছে কপিলাবস্তুর রাজধানী হিসেবে, তাই প্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এই একটি ঢিপির নিচে। জনশ্রুতি কি বলছে? বৌদ্ধত্ব লাভের পর সিদ্ধার্থ হলুদ বস্ত্র পরিধান করে তার পিতা রাজা শুদ্ধোধনের সঙ্গে দেখা করতে এসেছিলেন এই স্থানে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া লুম্বিনী উদ্যান বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান রূপে পরিচিত। অবশ্যই আপনি এই জায়গাটা দেখতে মিস করবেন না, কারণ এরপরেই পৃথিবীর বিভিন্ন দেশের বৌদ্ধেরা নির্মাণ করেছিলেন আনন্দবিহার মনাস্ট্রি এবং বৌদ্ধ মন্দির। মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, জাপান, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের নিজস্ব স্থাপত্যশৈলীতে গড়ে তোলা হয়েছে অপূর্ব সব গুহা বা মনাস্ট্রি। তো লুম্বিনী থেকে পোখরার দূরত্ব মাত্র 127 কিমি, আর পথ চলতে চলতেই পার হয়ে যাবেন ছোট পাহাড়ি গ্রামগঞ্জ, শস্যক্ষেত, জলপ্রপাত। আর প্রকৃতির ডাকে মন কিন্তু সাড়া দেবেই আপনার প্রতি মুহূর্তে। তারপর অনেক পথ চলার বাকি। এই সূত্রে একটু বলে রাখি, এই যে পোখরার নামকরণ হয়েছে পোখরি বা জলাশয় থেকে। ফেওয়া লেকের পারেই কিন্তু গড়ে উঠেছে সুন্দর ছবির মতো শহর, এবং সেটাই আমাদেরকে মুগ্ধ করে দেবে। পোখরার বন্দিপুর এলাকায় অবস্থিত আরেকটা জায়গা তীর্থপথ, সেটা হচ্ছে বিন্ধ্যবাসিনী মন্দির। দেবী দুর্গার এক রূপ হচ্ছে এই বিন্ধ্যবাসিনী। প্রসন্নময়ী মাতারূপে মন্দিরে কোষ্ঠীপাথরের অপরূপা মূর্তিতে যেন দেবী বিন্ধ্যবাসিনী বিরাজ করছেন। পাহাড়ের উপর মন্দির চত্বর থেকে চারিদিকে সৌন্দর্য কিন্তু অভূতপূর্ব। জুড়ে থাকুন, ফিরে আসছি আবারও আজকের স্পেশাল আড্ডা নেপাল ভ্রমণ নিয়ে। আর এভাবেই কানে কানে শুনে নিশ্চয়ই আপনারও ইচ্ছে হচ্ছে নেপাল যেতে, বেরিয়ে পড়ুন, আনন্দ পাবেনই। আর এ ব্যাপারে নিশ্চিত সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন নেপালের এই মায়াময় রূপে। এখন গান।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। আর এই মুহূর্তে গান মুসাফির সৌভিকের সঙ্গে আড্ডা জারি আছে নেপাল ভ্রমণ নিয়ে। তো এবার একটা সুন্দর আপনাদের পৌরাণিক কাহিনী বলি। গোর্খারাজ রামশাহের পত্নী দৈবী ক্ষমতা ছিল, এই বিষয়টি একমাত্র লক্ষণ থাপা নামক জনৈক ভক্ত জানত। একদিন রাজা তার রানীর দৈবী ক্ষমতার প্রকাশ দেখতে পেয়ে আশ্চর্য হলেন। তো রানীর কাছে সেই কথা বলতেই রাজার মৃত্যু হলো। দৈব বাক্য অনুযায়ী শর্ত ছিল যে একথা জানলেও রানীর কাছে তা প্রকাশ করা যাবে না। রাজার

মৃত্যুর পর দাহ করার সময় রানী ও সতী হওয়ার জন্য চিতায় ঝাঁপ দেন। ভক্ত লক্ষ্মণ থাপা এই ঘটনায় অত্যন্ত দুঃখিত হলেন। এই সময় শোকার্ত লক্ষ্মণ থাপা একদিন স্বপ্নাদেশ পেলেন যে সে শীঘ্রই রানী তার বাড়ির নিকট দেবী রূপে প্রকাশিত হবেন। তো কিছুদিনের মধ্যেই লক্ষ্মণ থাপার জমিতে চাষ করার সময় একজন কৃষকের লাঙল এক পাথর খণ্ডে বাঁধা পায়। সেই পাথর খণ্ড থেকে দুধ ও রক্তক্ষরণ হতে শুরু করে। ভীত সন্ত্রস্ত গ্রামবাসীদের উদ্যোগে ত্রান্তিক পুরোহিতরা সেই স্থান যাগযজ্ঞ করার ফলে দুধ ও রক্তক্ষরণ বন্ধ হয়। স্বপ্নাদেশ অনুযায়ী লক্ষ্মণ থাপা সেই স্থানে দেবীর মূর্তি নির্মাণ করেন। অপরূপ গঠনশৈলী মন্দিরের গর্ভগৃহে রানী মনোকামনা দেবী রূপে পূজিতা হন এবং দেবী দুর্গারই প্রতিভূ রূপে বিরাজ করেন এই মন্দিরে। তাই রানীর মুকুটে সবিতা, শিলাময়ী মাতার মুখমণ্ডল দর্শনকালে তিনি নাকি ভক্তবৃন্দর মনের বাসনা জানতে পারেন। আরও সুন্দরভাবে প্রাকৃতিক রূপ দর্শন করতে হলে নিচের দিকে মরিসা নদীর উপত্যকায় পৌঁছতে হবে। মন্দির থেকে প্রায় বেশি নয় 3 কিমি দূরে লক্ষ্মণ থাপার গুফার কাছে চলে আসতে হবে এবং অবশ্যই ত্রিশূলী নদীর ধারে ছড়ানো উন্মুক্ত জায়গায় অনতিবিলম্বে মধ্যাহ্নভোজনের ব্যবস্থাও শুরু করতে পারবেন। কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা এরপর বেশি নয়, দূরত্ব 123 কিমি, সময় লাগবে 4 ঘন্টা। তো দেবী দর্শনের পর দেবাদিদেব মহেশ্বর দর্শনের লক্ষ্যে সকলের বেরোনো, কোথায় না পশুপতিনাথ দর্শনের আকাঙ্ক্ষায়। জয় পশুপতিনাথ জি কি জয় ধ্বনি তুলে শুরু করবেন এই যাত্রা, শুভ হবেই আগামী। সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আড্ডা চলছে নেপাল নিয়ে, ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে। সঙ্গে আছি আমি সৌভিক। তো একাদশী তিথিতে এবং শিবরাত্রিতে উৎসব পালন হয় কোথায়? নৈর্য বিরতির আগে বললাম, পশুপতিনাথ মন্দিরে। প্যাগোডাধর্মী বর্তমান মন্দিরটি অষ্টাদশ শতকের শেষের দিকে তৈরি হয়েছিল এবং এর বহু আগে আদি মন্দিরটি নির্মাণ করেছিলেন শঙ্করাচার্য। অপূর্ব কারুকাজ, খচিত মন্দিরের দেওয়াল, ছাদের তল দুটি সোনা ও তামা দিয়ে কিন্তু আবৃত। মনে রাখবেন, চারটি মূল দরজার উপর আবৃত। কথিত আছে কি না পশুপতিনাথে ভক্তদের রুদ্রাক্ষের জপমালা নিতে হয়, না হলে নাকি সম্পূর্ণ থেকে যায় দেবতা দর্শন এবং পুণ্যার্জন। তো অষ্টরুদ্রের এক রুদ্ররূপে পশুপতিনাথের দেবতা বিরাজ করেন, যিনি অগ্নিকে ধারণ করেছেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উপরে ১৩তম জ্যোতির্লিঙ্গ রূপে দেবতা পূজিত হন এবং পরিচিতি পান। বলা হয় কেদারনাথ দর্শনের পর পশুপতিনাথ দর্শন করলে পুণ্যার্জন অধিক হয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে, মোট ৪ জন ভক্ত পুরোহিত কেবলমাত্র প্রতিদিনের পুজো আচারে যোগ দিতে পারেন। দেবলিঙ্গ স্পর্শ করার অধিকার একমাত্র কিন্তু তাদেরই রয়েছে। বিশেষ নিয়োগ পদ্ধতিতে এই ৪ জন পুরোহিত মন্দিরের জন্য নির্বাচিত হন। নেপাল ঘুরতে এলে অবশ্যই পশুপতিনাথ দর্শন করতেই হবে। পশুপতিনাথ দর্শন করে তারপর আরেক তীর্থ করত কাঠমান্ডুর বুকে, বৌদ্ধ তীর্থ স্বয়ম্ভুনাথ মন্দির এবং বোধিনাথ স্তূপ দেখে বিষ্ণুনারায়ণ দর্শনের জন্য বেরিয়ে পড়তে হবে। আর এভাবেই কিন্তু নেপাল যাত্রা একটু একটু করে সম্পূর্ণ হবে। আমরা ফিরব আবারও আজকের এই যাত্রায়, জুড়ে থাকুন। আর অনেক কিছু বলবো নেপাল সম্পর্কে। এখন গান।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা নেপাল নিয়ে। তো নেপালের চারপাশে আমরা ঘুরছি এবং এই যে নেপালের অদ্ভুত একটা সৌন্দর্য সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমরা অনুভব করছি। তো আমরা কাঠমান্ডুর শিবপুরি পাহাড়ের এক পবিত্র সরোবরে শায়িত রয়েছেন সপ্তম থেকে অষ্টম শতকে তৈরি অপরূপ এক সুন্দর বিষ্ণুমূর্তি, নাম বুড়া নীলকণ্ঠ। প্রায় 5 মিটার লম্বা মূর্তিটি একখণ্ড কালো পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে। অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণুর এই অসাধারণ মূর্তিটি পুষ্প দিয়ে সজ্জিত। হ্যাঁ, তবে একটা জিনিস, ছবি তোলা কিন্তু নিষেধ, প্রহরারত রক্ষীদের সদা সতর্ক দৃষ্টি রয়েছে সেই বিষয়ে। চতুর্ভুজ দেবতার 4 হাতে 4টি প্রতীকরূপী বস্তু বিদ্যমান। ডানাতে সুদর্শন চক্র মনের প্রতীক, বাম হাতে কমদকী গদা শক্তির প্রতিভ, নিচুতে বাম হাতে পাঞ্চজন্য শঙ্খ পঞ্চভূতের প্রতিভ, আর ঠিক নিচুতে ডান হাতের পদ্ম চলন্ত বিশ্বের নিদর্শন। প্রায় 1400 বছরের পুরনো অভ্যস্ত বিষ্ণুমূর্তিটি এক রহস্যের উদাহরণ বলা যেতে পারে এই জায়গায়। একখণ্ড ব্যাসাল্ট পাথরের ওপর খোদিত এই মূর্তি। তো জনশ্রুতি, বর্ষাকালে দেবতা 4 মাস নিদ্রায় ভগ্ন থাকেন, এরপর হরবোধিনী একাদশীতে বুড়া নীলকণ্ঠের বাৎসরিক অনুষ্ঠান হয়। দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন কিন্তু এখানে, এবং একটানা নিদ্রার পর দেবতা নাকি জাগ্রত হন এবং উত্থান করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক রূপে শ্রীবিষ্ণুর উপস্থিতি তখন অনুভূত হয়। নীল বর্ণ গাত্র দেবতার অনন্ত আকাশ এবং অপার সমুদ্রের সমার্থক বলা হয় তাকে। তো যাই হোক, এই পুরো ব্যাপারটা কিন্তু 1 ঘন্টায় সম্ভব নয়। নেপাল কিন্তু আমরা 1 ঘন্টায় ঘুরতে পারবো না, তাই কি? একদমই তাই। আবার কোনো একদিন নেপাল নিয়ে আড্ডা হবে, কিন্তু আজকে আমাদের সময় শেষ, এখানেই থাকতে হবে। তো কেমন লাগলো আজকের এই কানে কানে নেপাল দর্শন আমাকে জানাতে ভুলবেন না। 4475039657 12 আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলানেট .com-এর সঙ্গে, জুড়ে থাকুন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। টাটা।

0: প্লিজ।
1: দেখতে দেখতে কিন্তু শহরে শীত চলে এসেছে। শীত মানেই দারুণ ব্যাপার স্যাপার, স্পেশালি খাবার দাবারে। শীত মানেই নলেন গুড়। নলেন গুড়ের নানা বাহারি মিষ্টি। সব থেকে ইন্টারেস্টিং নলেন গুড়ের রসগোল্লা। নলেন গুড়ের ঠিক কোন আইটেমটা আপনার সব থেকে বেশি প্রিয় জানান না, আমাকে হোয়াটসঅ্যাপ করে +447503965712 আপাতত তিনটে গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglane.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। আজ আপনি আর আমি সামিল হয়েছি মিষ্টি আলোচনায় আর মিষ্টি আড্ডায়। আজকে স্পেশাল আমাদের শো স্টপার হলো নলেন গুড়ের রসগোল্লা। আমি আগেও আপনাকে বলেছি যে আমি মিষ্টির প্রতি অতটা অ্যাডিক্টেড নয়, কিন্তু নলেন গুড়ের রসগোল্লার প্রতি আমার একটা আলাদাই ক্রেভিংস আছে। আপনারও আছে নাকি নলেন গুড়ের রসগোল্লার প্রতি আলাদা কোনো টান? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 আপাতত দুটো গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন।
1: আমার ভিন দেশি তারা

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মন নিরুদ্দেশ হয়ে গেছে মিষ্টির হাঁড়িতে, কারণ শীতকাল মানে কিন্তু পিকনিক, আর পিকনিকের কিন্তু ডেজার্ট আইটেম হিসেবে নলেন গুড়ের রসগোল্লা একটা স্পেশালিটি এনেই দেয়। এমনিতেই বাঙালি পরিবারের খাবারের শেষে কিন্তু মিষ্টির একটা দারুণ আনাগোনা রয়েছে। এখন সবাই হেলথ কনসিয়াস, তাই মিষ্টিটা একটু তালিকা থেকে বাদ পড়ে যায়, কিন্তু একটা সময় ছিল যে বাঙালি পরিবারে মিষ্টি না হলে লাঞ্চ কিংবা ডিনারটা জমত না। এরকম কোনো স্পেশাল গল্প থাকলে শেয়ার করুন আমার সঙ্গে +7475039657122। ফিরছি কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। নলেন গুড় কিন্তু শুধু রসগোল্লায় নয়, নলেন গুড়ের সন্দেশও ভীষণ টেস্টি। এবং নলেন গুড় অনেকে রাত্রিবেলা রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে ভাব জমিয়েই নেন পাতে। কি আমি ঠিকঠাক বলছি তো? নলেন গুড় আপনার ডেজার্টে কিংবা আপনার ডিনার টেবিলে কোনো না কোনো আইটেমে ঠিক থাকেই, শীতকালে স্পেশালি। আপনার ডিনার টেবিলে নলেন গুড়ের ঠিক ভূমিকাটা কী জানান না আমাকে, +1474-0395-6571-2। আপাতত কয়েকটা মিষ্টি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি গানের বিরতির পরে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ। মন যখন নিরুদ্দেশ, এই যে আমার মতন যারা মিষ্টি প্রেমী নয় কিন্তু শীতে নেই নলেন গুড়ের সঙ্গে কিন্তু এটা খেজুরে আলাপ ঠিক হয়েই যায়। এই ছন্দটা যা যতটাই মধুর ততটাই কিন্তু মিষ্টি সম্পর্ক আমাদের নলেন গুড়ের সঙ্গে, কি তাই তো? নলেন গুড়ের যে কোনো ডেজার্ট আমার ভীষণ পছন্দের, আমি জানি আপনারও তাই। এছাড়াও রসগোল্লা বলতেই আমার নিজের কথা মনে পড়ে যায়, কারণ স্কুলে আমার অনেক বন্ধু রসগোল্লা বলে ডাকতো, তাই নলেন গুড়ের রসগোল্লা নিয়ে কোনো কথা হবে না বস। নলেন গুড় নিয়ে আর রসগোল্লা নিয়ে এবং বাঙালির মিষ্টি খাওয়া নিয়ে আলোচনা শেষ হবে না, তবে সময় বলছে এখন শেষ, একেবারেই সময় শেষ। আজকের মতো বাই, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.কম। মন যখন নিরুদ্দেশ।

ঋতুরই একটা নিজস্ব সৌন্দর্য আছে, আর বিভিন্ন ঋতুতে প্রকৃতিও সেজে ওঠে নিজের মতো করে। আর তাই যদি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের ঘরের অন্দরসজ্জাকেও আমরা একটু পরিবর্তন করি, তাহলে ঘরের সৌন্দর্য নিমেষেই বদলে যায়, আর তার সঙ্গে সঙ্গে নিজের মনটাও কিন্তু একদম ভালো হয়ে যায়। আর সেই অন্দরসজ্জায় যদি স্থান পায় ফুল, অর্থাৎ যদি ফুলে ফুলে সাজিয়ে তোলা যায় নিজেদের ঘরকে, তাহলে ঘরের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে যদি সেই ফুলে থাকে মিষ্টি গন্ধ, তাহলে তো কথাই নেই, সৌন্দর্যের সঙ্গে সুগন্ধিতে ভরে ওঠে ঘর। আর সেই রকম ফুল দিয়ে সেজে ওঠা পুষ্প শোভিত অন্দরসজ্জার গল্প নিয়ে আজ আমরা থাকবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ও শিমুল বন দাও রাঙিয়ে মন কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশে দিল ডাক, শ্যামল মিত্রের কণ্ঠে সেই বিখ্যাত গান যেখানে উঠে আসে নানা ফুলের গল্প আর ফুল দিয়ে ঘর সাজানোর গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকের পপকর্নে এই যে ফুল দিয়ে ঘর সাজানোর কথা বলছি, সেখানে যদি আমরা বাংলার বিভিন্ন ফুলের কথা বলি, সেখানে সবসময় যে খুব শৌখিন, খুব নাম করা ফুল যে খুব সুন্দর তাও নয়। আমরা রাস্তায় যেতে যেতে রাস্তার দুধারে যে নানা রকমের গাছ দেখতে পাই, তার মধ্যে হয়তো কিছু গাছ আমরা চিনি, আবার অনেক নাম না জানা ফুলও কিন্তু থাকে, আর সেই সব কিছু কিন্তু অপূর্ব সুন্দর। রাস্তার দুধারে যেতে যেতে যে জারুল, গুলঞ্চ, অশোক, কৃষ্ণচূড়া, পলাশ, আকন্দ এই যে ফুল গাছগুলো আমরা দেখি, সেখানে যখন গাছগুলো ভরে থাকে ফুলে, সেই অপূর্ব সব ফুল যেমন রঙিন তেমনই সুন্দর। আর সেই সব ফুল দিয়েও কিন্তু অবশ্যই সাজিয়ে নেওয়া যায় নিজের ঘরের সেই অন্তঃসজ্জা। কিন্তু প্রবাসে থেকে সেটা তো সম্ভব নয়, কিন্তু যেই দেশে যেমন ফুল পাওয়া যায়, আর সব ফুলেরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে, তাই সেগুলো দিয়ে খুব সুন্দর করে অবশ্যই নিজেদের সেই একেবারে একান্ত আপন যে নিজের অন্তঃসজ্জা, সেই ঘরের সৌন্দর্যকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া যায়। সেই ফুলগুলোকে শুধু যে আমরা ফুলদানিতেই খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারি তাই নয়, সেই ফুল দিয়ে কিন্তু আলপনাও দেওয়া যায়। জানবো সেই কথা, তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আলপনা দেওয়ার রীতি বাঙালিদের মধ্যে রয়েছে। আর সেই আলপনা যে শুধু রং তুলি দিয়েই দেওয়া হয় তাই নয়, ফুল দিয়েও কিন্তু আলপনা দেওয়া হয়। ফুল দিয়ে অন্দরসজ্জার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে অন্দরসজ্জায় ফুলের ব্যবহার নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে আলপনার কথা। শান্তিনিকেতনে আলপনার রীতি প্রথম শুরু করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। গবেষক রুদ্রপ্রসাদ চক্রবর্তীর রঙ্গমঞ্চ ও রবীন্দ্রনাথ বইয়ে উল্লেখ পাওয়া যায় যে সেখানে ফুল পাতা আর আলপনা সহযোগে সাজানো হতো রঙ্গমঞ্চ, এমন বর্ণনাও কিন্তু রয়েছে সেই বইয়ে। এই যে আমরা আলপনার কথা বলছি, সেখানে নানা রঙের কিন্তু ফুলের ব্যবহার করা হয়। আর সেখানেই শুধু ফুল নয়, অনেক সময় ফুল আর পাতা একসঙ্গে মিশিয়ে অপূর্ব সব আলপনা তৈরি করা হয়, যেটাকে অনেকেই রঙ্গোলিও বলে থাকেন। আর সেভাবেও কিন্তু নিজের ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা যায়। এই ফুল দিয়ে অন্দরসজ্জার গল্প নিয়ে আমরা আসছি, তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মূল চক নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অন্তঃসজ্জায় ফুলের ব্যবহার নিয়ে। ফুলে ফুলে এই অনুষ্ঠানে আমরা এই যে নানা রকম ফুলের কথা বলছি, সেখানে কিন্তু রয়েছে নানা রঙের ফুল। কোনো ফুল হয়তো সাদা, আবার কোনোটা রঙিন। সব ফুলেরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য। আমরা নিজেদের পছন্দ মতো আমাদের ঘরের সাজটাকে কীভাবে আমরা সাজাতে চাই, আমাদের নিজেদের মুড অনুযায়ী বা নিজেদের সেই দিনের সাজের যে থিম সেটাকে আমরা কী রাখতে চাই, সেইভাবেই কিন্তু আমরা ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে নিতে পারি। যে কোনো একটা কোণায় যদি আমরা একটা ফ্লাওয়ার ভাস রাখি আর সেখানে যদি এক গুচ্ছ ফুল রেখে দেওয়া যায়, নিমিষেই কিন্তু ঘরের সৌন্দর্যটাকে বদলে দিতে পারে। কিংবা একটা বড় পাত্রে জল রেখে সেখানে যদি কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া যায় আর তার উপরে ভাসিয়ে দেওয়া যায় কয়েকটি ফ্লোটিং ক্যান্ডেল, ব্যাস একদম অন্য রকম হয়ে যাবে ঘরের সাজ। আর এইভাবে ফুল দিয়ে ঘর সাজালে নিজের মনটাও কিন্তু একদম পাল্টে যায়। এই ঘরের সজ্জা আমাদের অন্তঃসজ্জা, আর সেটাই যদি হয় পুষ্প শোভিত তাহলে তো কথাই নেই। আমাদের এই আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

চারিদিকে ছড়িয়ে রয়েছে নানা রকমের ফুল। কোনোটা হয়তো রঙিন, আবার কোনোটা বা সাদা, কোনোটায় রয়েছে মিষ্টি গন্ধ, আবার কোনোটা গন্ধহীন। এই যে নানা রকমের ফুল আর তার বিভিন্ন রকমের সাজ, সব মিলিয়ে কিন্তু তার নিজস্ব একটা সৌন্দর্য। আর সেইভাবেই সে প্রকৃতিকে সাজিয়ে তোলে, আর সেই ফুল দিয়েই কিন্তু আমরা সাজিয়ে তুলতে পারি আমাদের অন্দরমহলকে। তাই অন্দরসজ্জায় ফুলের ব্যবহার, সেই নিয়েই ছিলাম আমাদের আজকের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আমাদের বাড়ির, আমাদের ঘরগুলোকে, আমাদের একেবারে একান্ত আপন, আমাদের যে নিজস্ব অন্দরসজ্জা, সেখানেই কিন্তু আমরা সাজিয়ে তুলতে পারি নানা রকমের ফুল দিয়ে। শুধু আমাদের ঘর সাজানোর জন্যই নয়, আমরা আমাদের নিজেদের সাজানোর জন্যও কিন্তু ফুলের ব্যবহার করে থাকি। ভাবুন তো, খোঁপা আর সেই খোঁপায় একটু ফুল গুঁজে দেওয়া, এইরকমভাবে বাঙালি মেয়েরা অবশ্যই সাজতে পছন্দ করেন। আর সেই সব কিছু নিয়ে, ফুলের গল্প নিয়ে আমাদের আড্ডা দিতে দিতে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, এটা কথা বলুন তো, ঋষি বা মুনি ঋষিরা তারা তো সাংসারিক জীবনে কখনো আসতেন না, আবার যারা সংসার ধর্ম করতেন তাদেরকে ঋষি কিংবা মুনি কখনোই বলা হতো না। কিন্তু আজকে এমন একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব যিনি কিনা সংসার ধর্মে থেকেও ছিলেন ঋষিতুল্য। তিনি এতটাই ঋষিতুল্য ছিলেন যে তাকে উপাধি দেওয়া হয়েছিল মহর্ষি। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ওনার জন্মদিনে ওনার জীবনের কিছু খণ্ডচিত্র আপনার সামনে তুলে ধরব আগামী এক ঘন্টা। আগামী এক ঘন্টা আমাদের আড্ডাটা জারি থাকবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তার জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্ত, উল্লেখযোগ্য ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ঠাকুর বাড়ির একটি ঐতিহ্য ছিল, সেটা হচ্ছে যে সেই বাড়ির সন্তানেরা প্রথম দিকে পড়াশোনাটা বাড়িতেই করতেন। দেবেন্দ্রনাথও কিন্তু তার ব্যতিক্রম হননি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তো প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু শুরুতে শিক্ষালাভ করেছিলেন বাড়িতেই। তারপরে 1827 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন রামমোহন রায় প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু কলেজে, আর তারপরে শুরু হয় তার আসল কর্মযজ্ঞ। তো সেই কর্মযজ্ঞের কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

রাজা রামমোহন রায়ের সহচর্যে তার জীবনে এক আধ্যাত্মিক পরিবর্তন আসে। তিনি নতুন করে চিনতে শুরু করেন তার আশেপাশ। আর তারপরে যখন তার ঠাকুমা প্রয়াত হন, তখন তিনি মনের মধ্যে এক নতুন দিশা খুঁজে পান। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ওনার জীবনের কিছু খণ্ডচিত্র আপনার সামনে তুলে ধরছি। তো 1938 খ্রিস্টাব্দে তার ঠাকুমাকে হারান দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরেই তার মনের মধ্যে আধ্যাত্মিক চেতনা বিস্তার লাভ করে। তারপরে তিনি তত্ত্বরঞ্জন সভা প্রতিষ্ঠিত করেন, তারও পরে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়, যেটি কিনা আত্মীয় সভা, যেটা রামমোহন রায় সৃষ্টি করেছিলেন তারই একটি কন্টিনিউয়েশন। আর সেই তত্ত্ববোধিনী সভা থেকেই তিনি শুরু করেন ব্রাহ্মমতের ধর্মপ্রচার। আর তারপরে আরও অনেক কাজ, অনেক ঘটনা তিনি তার সারা জীবন ধরে করে এসেছেন। তো সেরকমই আরও কিছু কথা, আরও কিছু ঘটনা আপনার সঙ্গে

আমেরিকায় আমেরিকায় মোমবাতি সে বড় বলছে উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন

ভেঙে চলছে আমেরিকা, আমেরিকায় মোমবাতিতে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

নোটে গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্টু চোখ লক্ষ্মীতি হয়ে রাত জাগছে, এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম।

0: A plus B whole. No, A plus B minus C whole square equal to college square.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

1842 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভার সভাপতিত্ব লাভ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরেই অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হতে থাকে তত্ত্ববোধিনী পত্রিকা। পরবর্তীকালে এই পত্রিকার মাধ্যমে তিনি কিন্তু এক বৈপ্লবিক সূচনা করেন। তিনি সংস্কৃত থেকে বেদ, বেদান্ত, উপনিষদ, টীকা এবং বিভিন্ন ধরনের ব্যাখ্যা সহকারে বঙ্গানুবাদে প্রকাশিত করতে শুরু করেন। সেটি ছিল ঋগ্বেদ কিংবা অন্য বেদ এবং উপনিষদের বঙ্গানুবাদের প্রথম ধাপ। তারপরে এই ধর্মমত অর্থাৎ ব্রাহ্মমত প্রচারের জন্য তিনি বিভিন্ন ধরনের টীকা এবং রচনা প্রকাশিত আরম্ভ করেন তত্ত্ববোধিনী পত্রিকা থেকে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। ওনার জীবনের কর্মযজ্ঞের বেশ কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দেবেন্দ্রনাথ কিন্তু কিছুদিন সক্রিয়ভাবে রাজনীতিতেও অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র তাই নয়, তিনি ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টকে চিঠিও লিখেছিলেন ভারতবর্ষের স্বায়ত্ত শাসনের জন্য। সেটিই ছিল তার রাজনীতিতে ভারতের স্বাধীনতা সংগ্রামের পক্ষে একমাত্র পদক্ষেপ। এছাড়াও তিনি আরও বেশ কিছু কাজ করেন যেগুলো কিনা এখনো পর্যন্ত তার প্রভাব বিস্তার করে আছে। যেমন ধরুন, তিনি ভুবনডাঙ্গার কাছে এক বিশাল ভূখণ্ড ক্রয় করেন, যেই ভূখণ্ডে বর্তমান শান্তিনিকেতন প্রতিষ্ঠিত। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তার কারণ, আজকে ওনার জন্মদিন। ওনার জন্মদিনে ওনার জীবন এবং ওনার বিপুল কর্মকাণ্ডের কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়া রাডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গান্দুরিয়া শুরু হচ্ছে এক ঘন্টার জন্য, যেখানে আমরা সত্যজিৎ রায় এবং রবি ঠাকুরকে নিয়ে কথা বলবো। বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুর কতটা প্রভাবিত করেছিল সত্যজিৎ রায়কে, এবং যেটা আমরা পরবর্তীকালে যা সিনেমায় দেখতে পাই সেই কথাই আজকে বলবো। যেমনটা আগের দিন গল্প করছিলাম, সেই রেশ টেনে আজকেও আটা শুরু হবে, কিন্তু তার মাঝখানে অবশ্যই ভালো ভালো গানও থাকবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট.কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই একে অপরের পরিপূরক, এই কথাটা যদিও একটু মিথ্যে হয়, বা এই কথাটা যদি আমরা না বলে এটা বলি যে সত্যজিতের জীবন জুড়েই রবীন্দ্রনাথ, তাহলে কিন্তু একদম কাটায় কাটায় ঠিক কথা বলবো। তার কারণ সত্যজিৎ রায় কিন্তু অনেকটাই নিজের কাজে, নিজের যে ভালোবাসার চলচ্চিত্রের কাজ, সেখানে আমরা বারবার দেখেছি রবি ঠাকুরের গান ব্যবহার করা, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে সেই সিনেমা করা। এবং যদি আমরা বলি যে পথের পাঁচালী, সেই পথের পাঁচালীর যে দৃশ্যগুলো, যেই দৃশ্যগুলো গ্রামে গঞ্জে হামেশাই আমি আপনি দেখি, কিন্তু সেই দৃশ্যের মধ্যেও যে একটা অন্যরকম সুন্দর মুহূর্ত ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু আমরা ভাবি না। আর ঠিক সেই জিনিসটাই কিন্তু সত্যজিৎ রায় তার কালজয়ী সিনেমায় তুলে ধরেছে। ঠিক যেমন কাশফুলের বোন, ওই যে ট্রেন ছুটে আসছে, সেই অপু দুর্গার জামা কাপড় বা হচ্ছে ওই বয়স্ক মহিলা, সব কিছুটাই একদম অন্যরকম। আর সেইগুলো কিন্তু রবি ঠাকুর কোথাও থেকে প্রভাবিত করেছে তাকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যেটা বলছিলাম যে তার প্রত্যেকটা চলচ্চিত্রেই কোথাও গিয়ে রবি ঠাকুরের ছোঁয়া রয়েছে। শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন বা রবি ঠাকুরের সান্নিধ্যই সত্যজিৎ রায়কে গ্রাম চিনিয়েছিল। তার যে শিল্প বা তার যে সিনেমা, সেই সম্পর্কে যে ধারণা তিনি সব সময়ের জন্য নিজের মনে চিরস্থায়ী করে রেখেছিলেন, তার প্রথম ধাপটা কিন্তু সেই রবীন্দ্র সান্নিধ্যেই হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক গল্প বা কাহিনী, যেমন পোস্টমাস্টার, মণিহারা, সমাপ্তি, নষ্টনীর, ঘরে বাইরে নিয়ে ছবি করেছেন সত্যজিৎ রায়, এবং নিজের তৈরি 28টি পূর্ণ দৈর্ঘ্যের ছবির মধ্যে 16টিতেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান।

আমরা যখন কোনো মানুষকে খুব সম্মান করি বা খুব ভালোবাসি, সে যখন অনেকটা দূরে চলে যায়, তখন আমাদের জীবনের মধ্যে তৈরি হয় একটা শূন্যতা। ঠিক সেই রকমই সত্যজিৎ রায়ের জীবনেও কিন্তু একটা বড় শূন্যতা এসেছিল 1941 সালের 22শে শ্রাবণ। এই দিনটায় যখন রবি ঠাকুর আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলেন, সেই সময় সত্যজিৎ রায়ের মনে কি হয়েছিল সেটা হয়তো আমরা বুঝতে না পারলেও, কিন্তু তার চেয়ে এই যে শূন্যতাটা পূর্ণ পেয়েছিল তার 20 বছর পর, অর্থাৎ রবীন্দ্র মৃত্যুর 20 বছর পর, সেটা আমরা সবাই দেখেছি 1961 সাল। এবং সেই সালে কবিগুরুর জন্মশতবর্ষে সত্যজিৎ রায় যখন বিশ্বজয়ী চলচ্চিত্র পরিচালক, সেই সময় তিনি তৈরি করলেন রবীন্দ্রনাথ ঠাকুর তথ্যচিত্র।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমরা যখন কোনো ভালো কাজ করি সবসময় মা বাবারা বলেন যে আমাদের পূর্বপুরুষের কোনো একটা ভালো কর্মের ফল আমরা পাচ্ছি। ঠিক সেই রকমই সত্যজিৎ রায়ের জীবনও হয়েছিল। তার দাদু উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং তার বাবা সুকুমার রায়, সেই দুই কালজয়ী মানুষ কিন্তু মনে করতেন যে রবি ঠাকুরের সাহিত্য কোষ মানেই হচ্ছে মনের শান্তি আর প্রাণের আরাম। এবং প্রথমবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রবীন্দ্রগানের স্টাফ নোটেশন করেন এবং সুকুমার রায় লাঞ্জানের বিদ্যুৎ সমাজে ভারতীয়দের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে নিয়ে প্রথম পাবলিক ভাষণ দেন। এবং তারপরে আমরা সবাই জানি সত্যজিৎ রায় তার চলচ্চিত্র জীবনে তার তুলির টানে কিভাবে রবি ঠাকুরকে ব্যবহার করেছেন, সম্মান জানিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আজকে রবি ঠাকুর এবং সত্যজিৎ রায়ের যে একটা আলাদা সম্পর্ক এবং যেই সম্পর্কের জন্য বারবার সত্যজিৎ রায়ের সিনেমায় আমরা দেখেছি রবি ঠাকুরের ছোঁয়া, সেই গল্পই আপনার সাথে করলাম। একটা বিরাট বড় আলোচনা এবং সেখান থেকে একটা ছোট্ট ধুলিকণা হয়তো আপনার সাথে শেয়ার করতে পেরেছি। কেমন লাগলো এটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছে আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আজ আমরা কানে কানে কিন্তু নেপাল পৌঁছব, আর আজকের পর অবশ্যই লাগেজ এবং সকলে মিলে সপরিবারে নেপাল বেরিয়ে পড়তে পারবো। কারণ অরণ্য ছুঁয়ে দেবভূমি নেপালে বিভিন্ন মন্দিরে খুব সহজেই ঘুরে আসা যায়, আর সেই জায়গা সম্পর্কেই বলবো আজকের এই এক ঘন্টার আড্ডা। তো নেপাল ঘোরার ইচ্ছে আমাদের কিন্তু অনেকেরই, সেই মতো খোঁজখবর নেওয়াটাও দরকার। আসলে খুব সহজে হাওড়া থেকে যদি আপনি কলকাতায় চলে আসেন আর সেখান থেকে ধরুন এসছেন বেশ কয়েক মাসের জন্য, তাহলে খুব সহজে এখান থেকে নেপাল বেরিয়ে পড়তে পারেন। হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস চড়ে পৌঁছবেন বিহারের রসকৌল স্টেশনে, আর সেখানেই কয়েক ঘন্টার বিরতি নিয়ে বীরগঞ্জ মানে ভারত ও নেপালের বর্ডার শহর পার হয়ে প্রবেশ করবেন চিতওয়ান জাতীয় অরণ্যে। জঙ্গল লাগিয়ে এক লজে থাকার ব্যবস্থা থাকবে, উপরিপাওনা কি এখানকার উপজাতি সম্প্রদায়ের লোকনৃত্য দর্শন, আর পরের দিনই চিতওয়ানের জঙ্গল ভ্রমণ বিখ্যাত। মানে দূর নীলাকাশের প্রান্ত ঘেঁষে সার বেঁধে মৌন ঋষির মতো ধ্যানমগ্ন তুষার শৃঙ্গগুলি নজরে আসবে প্রথমেই। তো প্রকৃতির দর্শন যদি আপনি পান পেতে পারেন, কিন্তু তার বদলে যারা কিন্তু পশুপ্রেমী অর্থাৎ ফটোগ্রাফি করেন, যারা পশুদের ছবি তুলে, তাদের দেখা পাওয়া কিন্তু দুষ্কর। কারণ অরণ্য পথে মাত্র কয়েকটি চিতল হরিণ দেখতে পাবেন, আর পথের পাশে বয়ে চলা নালা পথে কুমিরের উঁচু মাথা কিন্তু ক্ষণিকের জন্য ধরা দেবেই। কিন্তু খুব ভালো করে নজর করার যেটা সবথেকে বিষয় সেটা হচ্ছে জলে মিশিয়েও কিন্তু যাবে। মধ্যাহ্নভোজ সেরে আপনি কিন্তু খুব সহজে বেরিয়ে পড়বেন তথাগতর জন্মস্থান অর্থাৎ বুদ্ধের জন্মস্থান পুণ্যভূমি লুম্বিনী। হ্যাঁ, অন্যরকম অনুভূতির ছোঁয়া পাবেন, এটুকু কিন্তু গ্যারেন্টি। শাক্য রাজা শুদ্ধোধন ও রানী মায়াদেবীর পুত্র সিদ্ধার্থ জন্মস্থান এই লুম্বিনী। উত্তর জীবনে সিদ্ধিলাভ করে সিদ্ধার্থ হন গৌতম বুদ্ধ। বুদ্ধের জন্মের প্রায় 700 বছর পর তীর্থপথে সম্রাট অশোক আসেন লুম্বিনীতে। বুদ্ধের জন্মস্থান স্মরণীয় করে তোলার জন্য একটি স্তম্ভ নির্মাণ করেন এই স্থানে, এবং দীর্ঘ সময় অজ্ঞাত থাকার পর 1896 সালে খাদা সামেসের এক উদ্যোগে খননের সময় অশোক স্তম্ভটি আবিষ্কৃত হয়, আর সেই সঙ্গে লুম্বিনী যেন নতুন করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে আর জানব। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আবার আজকের স্পেশাল আড্ডা নেপালের ভ্রমণ নিয়ে। হ্যাঁ, এটুকু ঠিক, এই এক ঘন্টায় নেপাল কিন্তু সম্পূর্ণ হবে না, কিন্তু তবুও কিছু বিশেষ জায়গা তো আমরা ছুঁয়ে দেখতে পারি, দেখব। সঙ্গে থাকুন।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নেপাল ভ্রমণ নিয়ে। তো আমরা বিরতির আগে লুম্বিনীর কথা বলছিলাম। 1896 সালে খাদা শামসের এর উদ্যোগে খননের সময় অশোক স্তম্ভটি আবিষ্কৃত হয়, আর সেই সঙ্গে লুম্বিনী যেন নতুন করে আবিষ্কার হয়, এটা বিরতির আগেই বলেছি। আর সেই সঙ্গে লুম্বিনী এলাকায় ঘুরে বেড়াবেন, কী দেখবেন বুদ্ধের জীবন উত্তরণ এবং কীভাবে বৌদ্ধ ধর্ম ক্রমাগত বিকাশ লাভ করেছিল তার সম্যক ধারণা করে তোলার চেষ্টা করলাম। আমরা সবাই এটাই বারবার মনের মধ্যে অনুভব করে। আসলে মূল মন্দিরে গৌতম বুদ্ধের প্রশস্ত একটা মূর্তি কিন্তু বিরাজমান, অদূরে কী দেখবেন শাশ্বত দীপশিখা বা ইন্টারন্যাশনাল পেস ফ্রেম। প্রত্নতত্ত্ববিদরা 62টি স্থান আবিষ্কার করেন, আর সেখানে বেশ কিছু স্তূপের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চারকোনা পুষ্করিণী। জনশ্রুতি, রানী মায়াদেবী পুত্র সিদ্ধার্থের জন্মের পূর্বে এই পুকুরে স্নান করেন, বর্তমানে সযত্নে রক্ষিত হয়েছে এই পুকুর। এছাড়া তিলৌরকোটি অঞ্চলটিতে চিহ্নিত করা হয়েছে কপিলাবস্তুর রাজধানী হিসেবে, তাই প্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এই একটি ঢিপির নিচে। জনশ্রুতি কি বলছে, বৌদ্ধত্ব লাভের পর সিদ্ধার্থ হলুদ বস্ত্র পরিধান করে তার পিতা রাজা শুদ্ধোধনের সঙ্গে দেখা করতে এসেছিলেন এই স্থানে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া লুম্বিনী উদ্যান বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান রূপে পরিচিত। অবশ্যই আপনি এই জায়গাটা দেখতে মিস করবেন না, কারণ এরপরেই পৃথিবীর বিভিন্ন দেশের বৌদ্ধেরা নির্মাণ করেছিলেন আনন্দবিহার মনাস্ট্রি এবং বৌদ্ধ মন্দির। মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, জাপান, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের নিজস্ব স্থাপত্য শৈলীতে গড়ে তোলা হয়েছে অপূর্ব সব গুহা বা মনাস্ট্রি। তো লুম্বিনী থেকে পোখরার দূরত্ব মাত্র 127 কিমি, আর পথ চলতে চলতেই পার হয়ে যাবেন ছোট পাহাড়ি গ্রামগঞ্জ, শস্যক্ষেত, জলপ্রপাত। আর প্রকৃতির ডাকে মন কিন্তু সাড়া দেবেই আপনার প্রতি মুহূর্তে। তারপর অনেক পথ চলার বাকি। এই সূত্রে একটু বলে রাখি, এই যে পোখরার নামকরণ হয়েছে পোখরি বা জলাশয় থেকে। ফেওয়া লেকের পারেই কিন্তু গড়ে উঠেছে সুন্দর ছবির মতো শহর, এবং সেটাই আমাদেরকে মুগ্ধ করে দেবে। পোখরা লেকের পারেই কিন্তু গড়ে উঠেছে সুন্দর ছবির মতো শহর, এবং সেটাই আমাদেরকে মুগ্ধ করে দেবে।

খেলাটা নেপাল ভ্রমণ নিয়ে। আর এভাবেই কানে কানে শুনে নিশ্চয়ই আপনারও ইচ্ছে হচ্ছে নেপাল যেতে, বেরিয়ে পড়ুন, আনন্দ পাবেনই। আর এ ব্যাপারে নিশ্চিত সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন নেপালের এই মায়াময় রূপে। এখন গান।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। আর এই মুহূর্তে গান মুসাফির সৌভিকের সঙ্গে আড্ডা জারি আছে নেপাল ভ্রমণ নিয়ে। তো এবার একটা সুন্দর আপনাদের পৌরাণিক কাহিনী বলি। গোর্খারার রামশায়ের পত্নীর দৈবী ক্ষমতা ছিল, এই বিষয়টি একমাত্র লক্ষণ থাপা নামক জনৈক ভক্ত জানত। একদিন রাজা তার রানীর দৈবী ক্ষমতার প্রকাশ দেখতে পেয়ে আশ্চর্য হলেন। তো রানীর কাছে সেই কথা বলতেই রাজার মৃত্যু হলো। দৈব বাক্য অনুযায়ী শর্ত ছিল যে এ কথা জানলেও রানীর কাছে তা প্রকাশ করা যাবে না। রাজার মৃত্যুর পর দাহ করার সময় রানীও সতী হওয়ার জন্য চিতায় ঝাঁপ দেন। ভক্ত লক্ষণ থাপা এই ঘটনায় অত্যন্ত দুঃখিত হলেন। এই সময় শোকার্ত লক্ষণ থাপা একদিন স্বপ্নাদেশ পেলেন যে সে শীঘ্রই রানী তার বাড়ির নিকট দেবী রূপে প্রকাশিত হবেন। তো কিছুদিনের মধ্যেই লক্ষণ থাপার জমিতে চাষ করার সময় একজন কৃষকের লাঙল এক পাথর খণ্ডে বাঁধা পায়। সেই পাথর খণ্ড থেকে দুধ ও রক্তক্ষরণ হতে শুরু করে। ভীত সন্ত্রস্ত গ্রামবাসীদের উদ্যোগে ত্রান্তিক পুরোহিতরা সেই স্থান যাগযজ্ঞ করার ফলে দুধ ও রক্তক্ষরণ বন্ধ হয়। স্বপ্নাদেশ অনুযায়ী লক্ষণ থাপা সেই স্থানে দেবীর মূর্তি নির্মাণ করেন। অপরূপ গঠনশৈলীর মন্দিরের গর্ভগৃহে রানী মনোকামনা দেবী রূপে পূজিতা হন এবং দেবী দুর্গারই প্রতিভূ রূপে বিরাজ করেন এই মন্দিরে। তাই রানীর মুকুটে সবিতা শিলাময়ী মাতার মুখমণ্ডল দর্শনকালে তিনি নাকি ভক্তবৃন্দর মনের বাসনা জানতে পারেন। আরও সুন্দরভাবে প্রাকৃতিক রূপ দর্শন করতে হলে নিচের দিকে মরিসা নদীর উপত্যকায় পৌঁছতে হবে। মন্দির থেকে প্রায় বেশি নয় 3 কিমি দূরে লক্ষণ থাপার গুফার কাছে চলে আসতে হবে এবং অবশ্যই ত্রিশূলী নদীর ধারে ছড়ানো উন্মুক্ত জায়গায় অনতিবিলম্বে মধ্যাহ্নভোজনের ব্যবস্থাও শুরু করতে পারবেন। কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা এরপর বেশি নয়, দূরত্ব 123 কিমি, সময় লাগবে 4 ঘন্টা। তো দেবী দর্শনের পর দেবাদিদেব মহেশ্বর দর্শনের লক্ষ্যে সকলের বেরোনো, কোথায় না পশুপতিনাথ দর্শনের আকাঙ্ক্ষায়। জয় পশুপতিনাথ জি কি জয় ধ্বনি তুলে শুরু করবেন এই যাত্রা, শুভ হবেই আগামী। সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আড্ডা চলছে নেপাল নিয়ে, ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে। সঙ্গে আছি আমি সৌভিক। তো একাদশী তিথিতে এবং শিবরাত্রিতে উৎসব পালন হয় কোথায়? নৈর্য বিরতির আগে বললাম পশুপতিনাথ মন্দিরে। প্যাগোডাধর্মী বর্তমান মন্দিরটি অষ্টাদশ শতকের শেষের দিকে তৈরি হয়েছিল এবং এর বহু আগে আদি মন্দিরটি নির্মাণ করেছিলেন শঙ্করাচার্য। অপূর্ব কারুকাজ, খচিত মন্দিরের দেওয়াল, ছাদের তল দুটি সোনা ও তামা দিয়ে কিন্তু আবৃত। মনে রাখবেন, চারটি মূল দরজার উপর আবৃত। কথিত আছে কি না পশুপতিনাথে ভক্তদের রুদ্রাক্ষের জপমালা নিতে হয়, না হলে নাকি সম্পূর্ণ থেকে যায় দেবতা দর্শন এবং পুণ্যার্জন। তো অষ্টরুদ্রের এক রুদ্ররূপে পশুপতিনাথের দেবতা বিরাজ করেন, যিনি অগ্নিকে ধারণ করেছেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উপরে ১৩তম জ্যোতির্লিঙ্গ রূপে দেবতা পূজিত হন এবং পরিচিতি পান। বলা হয় কেদারনাথ দর্শনের পর পশুপতিনাথ দর্শন করলে পুণ্যার্জন অধিক হয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে, মোট ৪ জন ভক্ত পুরোহিত কেবলমাত্র প্রতিদিনের পুজো আচারে যোগ দিতে পারেন। দেবলিঙ্গ স্পর্শ করার অধিকার একমাত্র কিন্তু তাদেরই রয়েছে। বিশেষ নিয়োগ পদ্ধতিতে এই ৪ জন পুরোহিত মন্দিরের জন্য নির্বাচিত হন। নেপাল ঘুরতে এলে অবশ্যই পশুপতিনাথ দর্শন করতেই হবে। পশুপতিনাথ দর্শন করে তারপর আরেক তীর্থ করত কাঠমান্ডুর বুকে, বৌদ্ধ তীর্থ স্বয়ম্ভুনাথ মন্দির এবং বোধিনাথ স্তূপ দেখে বিষ্ণুনারায়ণ দর্শনের জন্য বেরিয়ে পড়তে হবে। আর এভাবেই কিন্তু নেপাল যাত্রা একটু একটু করে সম্পূর্ণ হবে। আমরা ফিরব আবারও আজকের এই যাত্রায়, জুড়ে থাকুন। আর অনেক কিছু বলবো নেপাল সম্পর্কে। এখন গান।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা নেপাল নিয়ে। তো নেপালের চারপাশে আমরা ঘুরছি এবং এই যে নেপালের অদ্ভুত একটা সৌন্দর্য সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমরা অনুভব করছি। তো আমরা কাঠমান্ডুর শিবপুরি পাহাড়ের এক পবিত্র সরোবরে শায়িত রয়েছেন সপ্তম থেকে অষ্টম শতকে তৈরি অপরূপ এক সুন্দর বিষ্ণুমূর্তি, নাম বুড়া নীলকণ্ঠ। প্রায় 5 মিটার লম্বা মূর্তিটি একখণ্ড কালো পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে। অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণুর এই অসাধারণ মূর্তিটি পুষ্প দিয়ে সজ্জিত। হ্যাঁ, তবে একটা জিনিস, ছবি তোলা কিন্তু নিষেধ, প্রহরারত রক্ষীদের সদা সতর্ক দৃষ্টি রয়েছে সেই বিষয়ে। চতুর্ভুজ দেবতার 4 হাতে 4টি প্রতীকরূপী বস্তু বিদ্যমান। ডানাতে সুদর্শন চক্র মনের প্রতীক, বাম হাতে কমদকী গদা শক্তির প্রতিভ, নিচুতে বাম হাতে পাঞ্চজন্য শঙ্খ পঞ্চভূতের প্রতিভ, আর ঠিক নিচুতে ডান হাতের পদ্ম চলন্ত বিশ্বের নিদর্শন। প্রায় 1400 বছরের পুরনো অভ্যস্ত বিষ্ণুমূর্তিটি এক রহস্যের উদাহরণ বলা যেতে পারে এই জায়গায়। একখণ্ড ব্যাসাল্ট পাথরের ওপর খোদিত এই মূর্তি। তো জনশ্রুতি, বর্ষাকালে দেবতা 4 মাস নিদ্রায় ভগ্ন থাকেন, এরপর হরবোধিনী একাদশীতে বুড়া নীলকণ্ঠের বাৎসরিক অনুষ্ঠান হয়। দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন কিন্তু এখানে, এবং একটানা নিদ্রার পর দেবতা নাকি জাগ্রত হন এবং উত্থান করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক রূপে শ্রীবিষ্ণুর উপস্থিতি তখন অনুভূত হয়। নীল বর্ণ গাত্র দেবতার অনন্ত আকাশ এবং অপার সমুদ্রের সমর্থক বলা হয় তাকে। তো যাই হোক, এই পুরো ব্যাপারটা কিন্তু 1 ঘন্টায় সম্ভব নয়। নেপাল কিন্তু আমরা 1 ঘন্টায় ঘুরতে পারবো না, তাই কি? একদমই তাই। আবারও কোনো একদিন নেপাল নিয়ে আড্ডা হবে, কিন্তু আজকে আমাদের সময় শেষ, এখানেই থাকতে হবে। তো কেমন লাগলো আজকের এই কানে কানে নেপাল দর্শন আমাকে জানাতে ভুলবেন না। 4475039657 12 আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলানেট.com-এর সঙ্গে, জুড়ে থাকুন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। টাটা।

দেখতে দেখতে কিন্তু শহরে শীত চলে এসেছে। শীত মানেই দারুণ ব্যাপার স্যাপার, স্পেশালি খাবার দাবারে। শীত মানেই নলেন গুড়। নলেন গুড়ের নানা বাহারি মিষ্টি, সব থেকে ইন্টারেস্টিং নলেন গুড়ের রসগোল্লা। নলেন গুড়ের ঠিক কোন আইটেমটা আপনার সব থেকে বেশি প্রিয় জানান না আমাকে হোয়াটসঅ্যাপ করে +447503965712 আপাতত তিনটে গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglane.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট ফলো করতে কিন্তু ভুলবেন না। আজ আপনি আর আমি সামিল হয়েছি মিষ্টি আলোচনায় আর মিষ্টি আড্ডায়। আজকে স্পেশাল আমাদের শো স্টপার হলো নলেন গুড়ের রসগোল্লা। আমি আগেও আপনাকে বলেছি যে আমি মিষ্টির প্রতি অতটা অ্যাডিক্টেড নয়, কিন্তু নলেন গুড়ের রসগোল্লার প্রতি আমার একটা আলাদাই ক্রেভিংস আছে। আপনারও আছে নাকি নলেন গুড়ের রসগোল্লার প্রতি আলাদা কোনো টান? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +7475039657122। আপাতত দুটো গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন।

আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলে ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি?

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ। মন যখন নিরুদ্দেশ, মন নিরুদ্দেশ হয়ে গেছে মিষ্টির হাঁড়িতে, কারণ শীতকাল মানেই কিন্তু পিকনিক, আর পিকনিকের কিন্তু ডেজার্ট আইটেম হিসেবে নলেন গুড়ের রসগোল্লা একটা স্পেশালিটি এনেই দেয়। এমনিতেই বাঙালি পরিবারের খাবারের শেষে কিন্তু মিষ্টির একটা দারুণ আনাগোনা রয়েছে। এখন সবাই হেলথ কনসিয়াস, তাই মিষ্টিটা একটু তালিকা থেকে বাদ পড়ে যায়। কিন্তু একটা সময় ছিল যে বাঙালি পরিবারে মিষ্টি না হলে লাঞ্চ কিংবা ডিনারটা জমত না। এরকম কোনো স্পেশাল গল্প থাকলে শেয়ার করুন আমার সঙ্গে +7475039657121 ফিরছি কয়েকটা গানের পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। নলেন গুড় কিন্তু শুধু রসগোল্লায় নয়, নলেন গুড়ের সন্দেশও ভীষণ টেস্টি। এবং নলেন গুড় অনেকে রাত্রিবেলা রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে ভাব জমিয়েই নেন পাতে। কি আমি ঠিকঠাক বলছি তো? নলেন গুড় আপনার ডেজার্টে কিংবা আপনার ডিনার টেবিলে কোনো না কোনো আইটেমে ঠিক থাকেই, শীতকালে স্পেশালি। আপনার ডিনার টেবিলে নলেন গুড়ের ঠিক ভূমিকাটা কী জানান না আমাকে, +7475039657122। আপাতত কয়েকটা মিষ্টি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি গানের বিরতির পরে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ, এই যে আমার মতন যারা মিষ্টি প্রেমী নয় কিন্তু শীতে নেই নলেন গুড়ের সঙ্গে কিন্তু এটা খেজুরে আলাপ ঠিক হয়েই যায়। এই ছন্দটা যা যতটাই মধুর ততটাই কিন্তু মিষ্টি সম্পর্ক আমাদের নলেন গুড়ের সঙ্গে, কি তাই তো? নলেন গুড়ের যে কোনো ডেজার্ট আমার ভীষণ পছন্দের, আমি জানি আপনারও তাই। এছাড়াও রসগোল্লা বলতেই আমার নিজের কথা মনে পড়ে যায়, কারণ স্কুলে আমার অনেক বন্ধু রসগোল্লা বলে ডাকত, তাই নলেন গুড়ের রসগোল্লা নিয়ে কোনো কথা হবে না বস। নলেন গুড় নিয়ে আর রসগোল্লা নিয়ে এবং বাঙালির মিষ্টি খাওয়া নিয়ে আলোচনা শেষ হবে না, তবে সময় বলছে এখন শেষ, একেবারেই সময় শেষ। আজকের মতো বাই, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে .com। মন যখন নিরুদ্দেশ।

প্রতিটি ঋতুরই একটা নিজস্ব সৌন্দর্য আছে, আর বিভিন্ন ঋতুতে প্রকৃতিও সেজে ওঠে নিজের মতো করে। আর তাই যদি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের ঘরের অন্দরসজ্জাকেও আমরা একটু পরিবর্তন করি, তাহলে ঘরের সৌন্দর্য নিমেষেই বদলে যায়, আর তার সঙ্গে সঙ্গে নিজের মনটাও কিন্তু একদম ভালো হয়ে যায়। আর সেই অন্দরসজ্জায় যদি স্থান পায় ফুল, অর্থাৎ যদি ফুলে ফুলে সাজিয়ে তোলা যায় নিজেদের ঘরকে, তাহলে ঘরের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে যদি সেই ফুলে থাকে মিষ্টি গন্ধ, তাহলে তো কথাই নেই, সৌন্দর্যের সঙ্গে সুগন্ধিতে ভরে ওঠে ঘর। আর সেই রকম ফুল দিয়ে সেজে ওঠা পুষ্প শোভিত অন্দরসজ্জার গল্প নিয়ে আজ আমরা থাকবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে।

কোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশে দিল ডাক, শ্যামল মিত্রের কণ্ঠে সেই বিখ্যাত গান যেখানে উঠে আসে নানা ফুলের গল্প। আর ফুল দিয়ে ঘর সাজানোর গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকের পপকর্নে এই যে ফুল দিয়ে ঘর সাজানোর কথা বলছি, সেখানে যদি আমরা বাংলার বিভিন্ন ফুলের কথা বলি, সেখানে সবসময় যে খুব শৌখিন, খুব নাম করা ফুলই যে খুব সুন্দর তাও নয়। আমরা রাস্তায় যেতে যেতে রাস্তার দুধারে যে নানা রকমের গাছ দেখতে পাই, তার মধ্যে হয়তো কিছু গাছ আমরা চিনি, আবার অনেক নাম না জানা ফুলও কিন্তু থাকে, আর সেই সব কিছু কিন্তু অপূর্ব সুন্দর। রাস্তার দুধারে যেতে যেতে যে জারুল, গুলঞ্চ, অশোক, কৃষ্ণচূড়া, পলাশ, আকন্দ, এই যে ফুলগাছগুলো আমরা দেখি, সেখানে যখন গাছগুলো ভরে থাকে ফুলে, সেই অপূর্ব সব ফুল যেমন রঙিন তেমনই সুন্দর। আর সেই সব ফুল দিয়েও কিন্তু অবশ্যই সাজিয়ে নেওয়া যায় নিজের ঘরের সেই অন্দরসজ্জা। কিন্তু প্রবাসে থেকে সেটা তো সম্ভব নয়, কিন্তু যেই দেশে যেমন ফুল পাওয়া যায়, আর সব ফুলেরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে, তাই সেগুলো দিয়ে খুব সুন্দর করে অবশ্যই নিজেদের সেই একেবারে একান্ত আপন যে নিজের অন্দরসজ্জা, সেই ঘরের সৌন্দর্যকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া যায়। সেই ফুলগুলোকে শুধু যে আমরা ফুলদানিতেই খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারি তাই নয়, সেই ফুল দিয়ে কিন্তু আলপনাও দেওয়া যায়। জানবো সেই কথা, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আলপনা দেওয়ার রীতি বাঙালিদের মধ্যে রয়েছে। আর সেই আলপনা যে শুধু রং তুলি দিয়েই দেওয়া হয় তাই নয়, ফুল দিয়েও কিন্তু আলপনা দেওয়া হয়। ফুল দিয়ে অন্দরসজ্জার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে অন্দরসজ্জায় ফুলের ব্যবহার নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে আলপনার কথা। শান্তিনিকেতনে আলপনার রীতি প্রথম শুরু করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। গবেষক রুদ্রপ্রসাদ চক্রবর্তীর রঙ্গমঞ্চ ও রবীন্দ্রনাথ বইয়ে উল্লেখ পাওয়া যায় যে সেখানে ফুল পাতা আর আলপনা সহযোগে সাজানো হতো রঙ্গমঞ্চ, এমন বর্ণনাও কিন্তু রয়েছে সেই বইয়ে। এই যে আমরা আলপনার কথা বলছি, সেখানে নানা রঙের কিন্তু ফুলের ব্যবহার করা হয়। আর সেখানেই শুধু ফুল নয়, অনেক সময় ফুল আর পাতা একসঙ্গে মিশিয়ে অপূর্ব সব আলপনা তৈরি করা হয়, যেটাকে অনেকেই রঙ্গোলিও বলে থাকেন। আর সেভাবেও কিন্তু নিজের ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা যায়। এই ফুল দিয়ে অন্দরসজ্জার গল্প নিয়ে আমরা আসছি, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকে পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অন্তঃসজ্জায় ফুলের ব্যবহার নিয়ে। ফুলে ফুলে এই অনুষ্ঠানে আমরা এই যে নানা রকম ফুলের কথা বলছি, সেখানেই কিন্তু রয়েছে নানা রঙের ফুল। কোনো ফুল হয়তো সাদা, আবার কোনোটা রঙিন। সব ফুলেরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য। আমরা নিজেদের পছন্দ মতো আমাদের ঘরের সাজটাকে কিভাবে আমরা সাজাতে চাই, আমাদের নিজেদের মুড অনুযায়ী বা নিজেদের সেই দিনের সাজের যে থিম সেটাকে আমরা কি রাখতে চাই, সেইভাবেই কিন্তু আমরা ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে নিতে পারি। যে কোনো একটা কোনায় যদি আমরা একটা ফ্লাওয়ার ভাস রাখি আর সেখানে যদি এক গুচ্ছ ফুল রেখে দেওয়া যায়, নিমিষেই কিন্তু ঘরের সৌন্দর্যটাকে বদলে দিতে পারে। কিংবা একটা বড় পাত্রে জল রেখে সেখানে যদি কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া যায় আর তার উপরে ভাসিয়ে দেওয়া যায় কয়েকটি ফ্লোটিং ক্যান্ডেল, ব্যাস একদম অন্য রকম হয়ে যাবে ঘরের সাজ। আর এইভাবে ফুল দিয়ে ঘর সাজালে নিজের মনটাও কিন্তু একদম পাল্টে যায়। এই ঘরের সজ্জা আমাদের অন্তঃসজ্জা, আর সেটাই যদি হয় পুষ্প শোভিত তাহলে তো কথাই নেই। আমাদের এই আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

প্রকৃতিতে ছড়িয়ে রয়েছে নানা রকমের ফুল, কোনোটা হয়তো রঙিন, আবার কোনোটা বা সাদা, কোনটায় রয়েছে মিষ্টি গন্ধ, আবার কোনোটা গন্ধহীন। এই যে নানা রকমের ফুল আর তার বিভিন্ন রকমের সাজ, সব মিলিয়ে কিন্তু তার নিজস্ব একটা সৌন্দর্য, আর সেইভাবেই সে প্রকৃতিকে সাজিয়ে তোলে। আর সেই ফুল দিয়েই কিন্তু আমরা সাজিয়ে তুলতে পারি আমাদের অন্দরমহলকে। তাই অন্দরসজ্জায় ফুলের ব্যবহার, সেই নিয়েই ছিলাম আমাদের আজকের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আমাদের বাড়ির, আমাদের ঘরগুলোকে, আমাদের একেবারে একান্ত আপন, আমাদের যে নিজস্ব অন্দরসজ্জা, সেখানেই কিন্তু আমরা সাজিয়ে তুলতে পারি নানা রকমের ফুল দিয়ে। শুধু আমাদের ঘর সাজানোর জন্যই নয়, আমরা আমাদের নিজেদের সাজানোর জন্যও কিন্তু ফুলের ব্যবহার করে থাকি। ভাবুন তো, খোঁপা আর সেই খোঁপায় একটু ফুল গুঁজে দেওয়া, এইরকমভাবে বাঙালি মেয়েরা অবশ্যই সাজতে পছন্দ করেন। আর সেই সব কিছু নিয়ে, ফুলের গল্প নিয়ে আমাদের আড্ডা দিতে দিতে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুন।

শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা একটা কথা বলুন তো, ঋষি বা মুনি ঋষিরা তারা তো সাংসারিক জীবনে কখনো আসতেন না, আবার যারা সংসার ধর্ম করতেন তাদেরকে ঋষি কিংবা মুনি কখনোই বলা হতো না। কিন্তু আজকে এমন একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব যিনি কিনা সংসার ধর্মে থেকেও ছিলেন ঋষিতুল্য। তিনি এতটাই ঋষিতুল্য ছিলেন যে তাকে উপাধি দেওয়া হয়েছিল মহর্ষি। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ওনার জন্মদিনে ওনার জীবনের কিছু খণ্ডচিত্র আপনার সামনে তুলে ধরব আগামী এক ঘন্টা। আগামী এক ঘন্টা আমাদের আড্ডাটা জারি থাকবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তার জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্ত, উল্লেখযোগ্য ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ঠাকুর বাড়ির একটি ঐতিহ্য ছিল, সেটা হচ্ছে যে সেই বাড়ির সন্তানেরা প্রথম দিকে পড়াশোনাটা বাড়িতেই করতেন। দেবেন্দ্রনাথও কিন্তু তার ব্যতিক্রম হননি। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তো প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু শুরুতে শিক্ষালাভ করেছিলেন বাড়িতেই। তারপরে 1827 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন রামমোহন রায় প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু কলেজে, আর তারপরে শুরু হয় তার আসল কর্মযজ্ঞ। তো সেই কর্মযজ্ঞের কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

রাজা রামমোহন রায়ের সহচর্যে তার জীবনে এক আধ্যাত্মিক পরিবর্তন আসে। তিনি নতুন করে চিনতে শুরু করেন তার আশেপাশ। আর তারপরে যখন তার ঠাকুমা প্রয়াত হন, তখন তিনি মনের মধ্যে এক নতুন দিশা খুঁজে পান। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ওনার জীবনের কিছু খণ্ডচিত্র আপনার সামনে তুলে ধরছি। তো 1938 খ্রিস্টাব্দে তার ঠাকুমাকে হারান দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরেই তার মনের মধ্যে আধ্যাত্মিক চেতনা বিস্তার লাভ করে। তারপরে তিনি তত্ত্বরঞ্জন সভা প্রতিষ্ঠিত করেন, তারও পরে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়, যেটি কিনা আত্মীয় সভা, যেটা রামমোহন রায় সৃষ্টি করেছিলেন তারই একটি কন্টিনিউয়েশন। আর সেই তত্ত্ববোধিনী সভা থেকেই তিনি শুরু করেন ব্রাহ্মমতের ধর্মপ্রচার। আর তারপরে আরও অনেক কাজ, অনেক ঘটনা তিনি তার সারা জীবন ধরে করে এসেছেন। তো সেরকমই আরও কিছু কথা, আরও কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

নিয়ে চলছে আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

ছড়িয়ে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতিসে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ ফিশিং, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: লোকে যে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। নডিয়া, নট দ্যাট এক্সপ্রেশন। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম। হিয়ার আই অ্যাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এ প্লাস বি হোল, না নাও, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু Square.
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

1842 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভার সভাপতিত্ব লাভ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরেই অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হতে থাকে তত্ত্ববোধিনী পত্রিকা। পরবর্তীকালে এই পত্রিকার মাধ্যমে তিনি কিন্তু এক বৈপ্লবিক সূচনা করেন। তিনি সংস্কৃত থেকে বেদ, বেদান্ত, উপনিষদ, টীকা এবং বিভিন্ন ধরনের ব্যাখ্যা সহকারে বঙ্গানুবাদে প্রকাশিত করতে শুরু করেন। সেটি ছিল ঋগ্বেদ কিংবা অন্য বেদ এবং উপনিষদের বঙ্গানুবাদের প্রথম ধাপ। তারপরে এই ধর্মমত অর্থাৎ ব্রাহ্মমত প্রচারের জন্য তিনি বিভিন্ন ধরনের টীকা এবং রচনা প্রকাশিত আরম্ভ করেন তত্ত্ববোধিনী পত্রিকা থেকে। তো রেডিও বাংলানেট.কম এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। ওনার জীবনের কর্মযজ্ঞের বেশ কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দেবেন্দ্রনাথ কিন্তু কিছুদিন সক্রিয়ভাবে রাজনীতিতেও অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র তাই নয়, তিনি ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টকে চিঠিও লিখেছিলেন ভারতবর্ষের স্বায়ত্ত শাসনের জন্য। সেটি ছিল তার রাজনীতিতে ভারতের স্বাধীনতা সংগ্রামের পক্ষে একমাত্র পদক্ষেপ। এছাড়াও তিনি আরও বেশ কিছু কাজ করেন যেগুলো কিনা এখনো পর্যন্ত তার প্রভাব বিস্তার করে আছে। যেমন ধরুন, তিনি ভুবনডাঙ্গার কাছে এক বিশাল ভূখণ্ড ক্রয় করেন, যেই ভূখণ্ডে বর্তমান শান্তিনিকেতন প্রতিষ্ঠিত। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তার কারণ, আজকে ওনার জন্মদিন। ওনার জন্মদিনে ওনার জীবন এবং ওনার বিপুল কর্মকাণ্ডের কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়া রাডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গান্দুরিয়া শুরু হচ্ছে এক ঘন্টার জন্য, যেখানে আমরা সত্যজিৎ রায় এবং রবি ঠাকুরকে নিয়ে কথা বলবো। বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুর কতটা প্রভাবিত করেছিল সত্যজিৎ রায়কে, এবং যেটা আমরা পরবর্তীকালে যে সিনেমায় দেখতে পাই সেই কথাই আজকে বলবো। যেমনটা আগের দিন গল্প করছিলাম, সেই রেস্টেনে আজকেও আড্ডা শুরু হবে, কিন্তু তার মাঝখানে অবশ্যই ভালো ভালো গানও থাকবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই একে অপরের পরিপূরক, এই কথাটা যদিও একটু মিথ্যে হয় বা এই কথাটা যদি আমরা না বলে এটা বলি যে সত্যজিতের জীবন জুড়েই রবীন্দ্রনাথ, তাহলে কিন্তু একদম কাটায় কাটায় ঠিক কথা বলবো। তার কারণ সত্যজিৎ রায় কিন্তু অনেকটাই নিজের কাজে, নিজের যে ভালোবাসার চলচ্চিত্রের কাজ, সেখানে আমরা বারবার দেখেছি রবি ঠাকুরের গান ব্যবহার করা, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে সেই সিনেমা করা। এবং যদি আমরা বলি যে পথের পাঁচালী, সেই পথের পাঁচালীর যে দৃশ্যগুলো, যেই দৃশ্যগুলো গ্রামে গঞ্জে হামেশাই আমি আপনি দেখি, কিন্তু সেই দৃশ্যের মধ্যেও যে একটা অন্যরকম সুন্দর মুহূর্ত ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু আমরা ভাবিনি। আর ঠিক সেই জিনিসটাই কিন্তু সত্যজিৎ রায় তার কালজয়ী সিনেমায় তুলে ধরেছে। ঠিক যেমন কাশফুলের বোন, ওই যে ট্রেন ছুটে আসছে, সেই অপু দুর্গার জামা কাপড় বা হচ্ছে ওই বয়স্ক মহিলা, সব কিছুটাই একদম অন্যরকম। আর সেইগুলো কিন্তু রবি ঠাকুর কোথাও থেকে প্রভাবিত করেছে তাকে।

যেটা বলছিলাম যে তার প্রত্যেকটা চলচ্চিত্রেই কোথাও গিয়ে রবি ঠাকুরের ছোঁয়া রয়েছে। শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন বা রবি ঠাকুরের সান্নিধ্যই সত্যজিৎ রায়কে গ্রাম চিনিয়েছিল। তার যে শিল্প বা তার যে সিনেমা, সেই সম্পর্কে যে ধারণা তিনি সব সময়ের জন্য নিজের মনে চিরস্থায়ী করে রেখেছিলেন, তার প্রথম ধাপটা কিন্তু সেই রবীন্দ্র সান্নিধ্যেই হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক গল্প বা কাহিনী, যেমন পোস্টমাস্টার, মণিহারা, সমাপ্তি, নষ্টনীড়, ঘরে বাইরে নিয়ে ছবি করেছেন সত্যজিৎ রায়, এবং নিজের তৈরি 28টি পূর্ণ দৈর্ঘ্যের ছবির মধ্যে 16টিতেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান।

আমরা যখন কোনো মানুষকে খুব সম্মান করি বা খুব ভালোবাসি, সে যখন অনেকটা দূরে চলে যায়, তখন আমাদের জীবনের মধ্যে তৈরি হয় একটা শূন্যতা। ঠিক সেই রকমই সত্যজিৎ রায়ের জীবনেও কিন্তু একটা বড় শূন্যতা এসেছিল 1941 সালের 22শে শ্রাবণ। এই দিনটায় যখন রবি ঠাকুর আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলেন, সেই সময় সত্যজিৎ রায়ের মনে কি হয়েছিল সেটা হয়তো আমরা বুঝতে না পারলেও, কিন্তু তার যে এই যে শূন্যতাটা পূর্ণ পেয়েছিল তার 20 বছর পর, অর্থাৎ রবীন্দ্র মৃত্যুর 20 বছর পর, সেটা আমরা সবাই দেখেছি 1961 সাল। এবং সেই সালে কবিগুরুর জন্মশতবর্ষে সত্যজিৎ রায় যখন বিশ্বজয়ী চলচ্চিত্র পরিচালক, সেই সময় তিনি তৈরি করলেন রবীন্দ্রনাথ ঠাকুর তথ্যচিত্র।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমরা যখন কোনো ভালো কাজ করি, সবসময় মা বাবারা বলেন যে আমাদের পূর্বপুরুষের কোনো একটা ভালো কর্মের ফল আমরা পাচ্ছি। ঠিক সেই রকমই সত্যজিৎ রায়ের জীবনও হয়েছিল। তার দাদু উপেন্দ্রকিশোর রায় চৌধুরী এবং তার বাবা সুকুমার রায়, সেই দুই কালজয়ী মানুষ কিন্তু মনে করতেন যে রবি ঠাকুরের সাহিত্য কোষ মানেই হচ্ছে মনের শান্তি আর প্রাণের আরাম। এবং প্রথমবার উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রবীন্দ্রগানের স্টাফ নোটেশন করেন এবং সুকুমার রায় লাঞ্জানের বিদ্যুৎ সমাজে ভারতীয়দের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে নিয়ে প্রথম পাবলিক ভাষণ দেন। এবং তারপরে আমরা সবাই জানি সত্যজিৎ রায় তার চলচ্চিত্র জীবনে তার তুলির টানে কিভাবে রবি ঠাকুরকে ব্যবহার করেছেন, সম্মান জানিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আজকে রবি ঠাকুর এবং সত্যজিৎ রায়ের যে একটা আলাদা সম্পর্ক এবং যেই সম্পর্কের জন্য বারবার সত্যজিৎ রায়ের সিনেমায় আমরা দেখেছি রবি ঠাকুরের ছোঁয়া, সেই গল্পই আপনার সাথে করলাম। একটা বিরাট বড় আলোচনা এবং সেখান থেকে একটা ছোট্ট ধুলিকণা হয়তো আপনার সাথে শেয়ার করতে পেরেছি। কেমন লাগলো এটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আজ আমরা কানে কানে কিন্তু নেপাল পৌঁছব, আর আজকের পর অবশ্যই লাগেজ এবং সকলে মিলে সপরিবারে নেপাল বেরিয়ে পড়তে পারব। কারণ অরণ্য ছুঁয়ে দেবভূমি নেপালে বিভিন্ন মন্দিরে খুব সহজেই ঘুরে আসা যায়, আর সেই জায়গা সম্পর্কেই বলবো আজকের এই এক ঘন্টার আড্ডা। তো নেপাল ঘোরার ইচ্ছে আমাদের কিন্তু অনেকেরই, সেই মতো খোঁজখবর নেওয়াটাও দরকার। আসলে খুব সহজে হাওড়া থেকে যদি আপনি কলকাতায় চলে আসেন আর সেখান থেকে ধরুন এসছেন বেশ কয়েক মাসের জন্য, তাহলে খুব সহজে এখান থেকে নেপাল বেরিয়ে পড়তে পারেন। হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস চড়ে পৌঁছবেন বিহারের রসকৌল স্টেশনে, আর সেখানেই কয়েক ঘন্টার বিরতি নিয়ে বীরগঞ্জ মানে ভারত ও নেপালের বর্ডার শহর পার হয়ে প্রবেশ করবেন চিতওয়ান জাতীয় অরণ্যে। জঙ্গল লাগিয়ে এক লজে থাকার ব্যবস্থা থাকবে, উপরিপাও নাকি এখানকার উপজাতি সম্প্রদায়ের লোকনৃত্য দর্শন, আর পরের দিনই চিতওয়ানের জঙ্গল ভ্রমণ বিখ্যাত। মানে দূর নীলাকাশের প্রান্ত ঘেঁষে সাড় বেঁধে মৌন ঋষির মতো ধ্যানমগ্ন তুষার শৃঙ্গগুলি নজরে আসবে প্রথমেই। তো প্রকৃতির দর্শন যদি আপনি পান পেতে পারেন, কিন্তু তার বদলে যারা কিন্তু পশুপ্রেমী অর্থাৎ ফটোগ্রাফি করেন, যারা পশুদের ছবি তুলে, তাদের দেখা পাওয়া কিন্তু দুষ্কর। কারণ অরণ্য পথে মাত্র কয়েকটি চিতল হরিণ দেখতে পাবেন, আর পথের পাশে বয়ে চলা নালা পথে কুমিরের উঁচু মাথা কিন্তু ক্ষণিকের জন্য ধরা দেবেই। কিন্তু খুব ভালো করে নজর করার যেটা সবথেকে বিষয় সেটা হচ্ছে জলে মিশিয়েও কিন্তু যাবে। মধ্যাহ্নভোজ সেরে আপনি কিন্তু খুব সহজে বেরিয়ে পড়বেন তথাগতর জন্মস্থান অর্থাৎ বুদ্ধের জন্মস্থান পুণ্যভূমি লুম্বিনী। হ্যাঁ, অন্যরকম অনুভূতির ছোঁয়া পাবেন, এটুকু কিন্তু গ্যারেন্টি। শাক্য রাজা শুদ্ধোধন ও রানী মায়াদেবীর পুত্র সিদ্ধার্থর জন্মস্থান এই লুম্বিনী। উত্তর জীবনে সিদ্ধিলাভ করে সিদ্ধার্থ হন গৌতম বুদ্ধ। বুদ্ধের জন্মের প্রায় 700 বছর পর তীর্থপথে সম্রাট অশোক আসেন লুম্বিনীতে। বুদ্ধের জন্মস্থান স্মরণীয় করে তোলার জন্য একটি স্তম্ভ নির্মাণ করেন এই স্থানে, এবং দীর্ঘ সময় অজ্ঞাত থাকার পর 1896 সালে খাদা সামেসের এক উদ্যোগে খননের সময় অশোক স্তম্ভটি আবিষ্কৃত হয়, আর সেই সঙ্গে লুম্বিনী যেন নতুন করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। আর জানব, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আবার আজকের স্পেশাল আড্ডা নেপালের ভ্রমণ নিয়ে। হ্যাঁ, এটুকু ঠিক, এই এক ঘন্টায় নেপাল কিন্তু সম্পূর্ণ হবে না, কিন্তু তবুও কিছু বিশেষ জায়গা তো আমরা ছুঁয়ে দেখতে পারি। দেখব, সঙ্গে থাকুন।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নেপাল ভ্রমণ নিয়ে। তো আমরা বিরতির আগে লুম্বিনীর কথা বলছিলাম। 1896 সালে খাদা শামসের এর উদ্যোগে খননের সময় অশোক স্তম্ভটি আবিষ্কৃত হয়, আর সেই সঙ্গে লুম্বিনী যেন নতুন করে আবিষ্কার হয়, এটা বিরতির আগেই বলেছে। আর সেই সঙ্গে লুম্বিনী এলাকায় ঘুরে বেড়াবেন, কি দেখবেন? বুদ্ধের জীবন উত্তরণ এবং কিভাবে বৌদ্ধ ধর্ম ক্রমাগত বিকাশ লাভ করেছিল তার সম্যক ধারণা করে তোলার চেষ্টা করলাম। আমরা সবাই এটাই বারবার মনের মধ্যে অনুভব করে। আসলে মূল মন্দিরে গৌতম বুদ্ধের প্রশস্ত একটা মূর্তি কিন্তু বিরাজমান, অদূরে কি দেখবেন? শাশ্বত দীপশিখা বা ইন্টারন্যাশনাল পেস ফ্রেম। প্রত্নতত্ত্ববিদরা 62টি স্থান আবিষ্কার করেন, আর সেখানে বেশ কিছু স্তূপের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চারকোনা পুষ্করিণী। জনশ্রুতি, রানী মায়াদেবী পুত্র সিদ্ধার্থের জন্মের পূর্বে এই পুকুরে স্নান করেন, বর্তমানে সযত্নে রক্ষিত হয়েছে এই পুকুর। এছাড়া তিলৌরকোটি অঞ্চলটিতে চিহ্নিত করা হয়েছে কপিলাবস্তুর রাজধানী হিসেবে, তাই প্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এই একটি ঢিপির নিচে। জনশ্রুতি কি বলছে? বৌদ্ধত্ব লাভের পর সিদ্ধার্থ হলুদ বস্ত্র পরিধান করে তার পিতা রাজা শুদ্ধোধনের সঙ্গে দেখা করতে এসেছিলেন এই স্থানে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া লুম্বিনী উদ্যান বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান রূপে পরিচিত। অবশ্যই আপনি এই জায়গাটা দেখতে মিস করবেন না, কারণ এরপরেই পৃথিবীর বিভিন্ন দেশের বৌদ্ধেরা নির্মাণ করেছিলেন আনন্দ বিহার মনাস্ট্রি এবং বৌদ্ধ মন্দির মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, জাপান, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের নিজস্ব স্থাপত্যশৈলীতে গড়ে তোলা হয়েছে অপূর্ব সব গুহা বা মনাস্ট্রি। তো লুম্বিনী থেকে পোখরার দূরত্ব মাত্র 127 কিমি, আর পথ চলতে চলতেই পার হয়ে যাবেন ছোট পাহাড়ি গ্রামগঞ্জ, শস্যক্ষেত, জলপ্রপাত, আর প্রকৃতির ডাকে মন কিন্তু সাড়া দেবেই আপনার প্রতি মুহূর্তে। তারপর অনেক পথ চলার বাকি। এই সূত্রে একটু বলে রাখি, এই যে পোখরার নামকরণ হয়েছে পোখরি বা জলাশয় থেকে। ফেওয়া লেকের পারেই কিন্তু গড়ে উঠেছে সুন্দর ছবির মতো শহর, এবং সেটাই আমাদেরকে মুগ্ধ করে দেবে। পোখরার বন্দিপুর এলাকায় অবস্থিত আরেকটা জায়গা তীর্থপথ, সেটা হচ্ছে বিন্ধ্যবাসিনী মন্দির। দেবী দুর্গার এক রূপ হচ্ছে এই বিন্ধ্যবাসিনী। প্রসন্নময়ী মাতারূপে মন্দিরে কোষ্ঠীপাথরের অপরূপা মূর্তিতে যেন দেবী বিন্ধ্যবাসিনী বিরাজ করেছেন। পাহাড়ের উপর মন্দির চত্বর থেকে চারিদিকে সৌন্দর্য কিন্তু অভূতপূর্ব। জুড়ে থাকুন, ফিরে আসছি আবারও আজকের স্পেশাল আড্ডা নেপাল ভ্রমণ নিয়ে। আর এভাবেই কানে কানে শুনে নিশ্চয়ই আপনারও ইচ্ছে হচ্ছে নেপাল যেতে, বেরিয়ে পড়ুন, আনন্দ পাবেনই। আর এ ব্যাপারে নিশ্চিত

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। আর এই মুহূর্তে গান মুসাফির সৌভিকের সঙ্গে আড্ডা জারি আছে নেপাল ভ্রমণ নিয়ে। তো এবার একটা সুন্দর আপনাদের পৌরাণিক কাহিনী বলি। গোর্খারাজ রামশায়ের পত্নীর দৈবী ক্ষমতা ছিল, এই বিষয়টি একমাত্র লক্ষণ থাপা নামক জনৈক ভক্ত জানত। একদিন রাজা তার রানীর দৈবী ক্ষমতার প্রকাশ দেখতে পেয়ে আশ্চর্য হলেন। তো রানীর কাছে সেই কথা বলতেই রাজার মৃত্যু হলো। দৈব বাক্য অনুযায়ী শর্ত ছিল যে এ কথা জানলেও রানীর কাছে তা প্রকাশ করা যাবে না। রাজার মৃত্যুর পর দাহ করার সময় রানীও সতী হওয়ার জন্য চিতায় ঝাঁপ দেন। ভক্ত লক্ষণ থাপা এই ঘটনায় অত্যন্ত দুঃখিত হলেন। এই সময় শোকার্ত লক্ষণ থাপা একদিন স্বপ্নাদেশ পেলেন যে সে শীঘ্রই রানী তার বাড়ির নিকট দেবী রূপে প্রকাশিত হবেন। তো কিছুদিনের মধ্যেই লক্ষণ থাপার জমিতে চাষ করার সময় একজন কৃষকের লাঙল এক পাথর খণ্ডে বাঁধা পায়। সেই পাথর খণ্ড থেকে দুধ ও রক্তক্ষরণ হতে শুরু করে। ভীত সন্ত্রস্ত গ্রামবাসীদের উদ্যোগে ত্রান্তিক পুরোহিতরা সেই স্থান যাগযজ্ঞ করার ফলে দুধ ও রক্তক্ষরণ বন্ধ হয়। স্বপ্নাদেশ অনুযায়ী লক্ষণ থাপা সেই স্থানে দেবীর মূর্তি নির্মাণ করেন। অপরূপ গঠনশৈলী মন্দিরের গর্ভগৃহে রানী মনোকামনা দেবী রূপে পূজিতা হন এবং দেবী দুর্গারই প্রতিভূ রূপে বিরাজ করেন এই মন্দিরে। তাই রানীর মুকুটে সবিতা শিলাময়ী মাতার মুখমণ্ডল দর্শনকালে তিনি নাকি ভক্তবৃন্দর মনের বাসনা জানতে পারেন। আরও সুন্দরভাবে প্রাকৃতিক রূপ দর্শন করতে হলে নিচের দিকে মরিষা নদীর উপত্যকায় পৌঁছতে হবে। মন্দির থেকে প্রায় বেশি নয় 3 কিমি দূরে লক্ষণ থাপার গুফার কাছে চলে আসতে হবে এবং অবশ্যই ত্রিশূলী নদীর ধারে ছড়ানো উন্মুক্ত জায়গায় অনতিবিলম্বে মধ্যাহ্নভোজনের ব্যবস্থাও শুরু করতে পারবেন। কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা এরপর বেশি নয়, দূরত্ব 123 কিমি, সময় লাগবে 4 ঘন্টা। তো দেবী দর্শনের পর দেবাদিদেব মহেশ্বর দর্শনের লক্ষ্যে সকলের বেরোনো, কোথায় না পশুপতিনাথ দর্শনের আকাঙ্ক্ষায়। জয় পশুপতিনাথ জি কি জয় ধ্বনি তুলে শুরু করবেন এই যাত্রা, শুভ হবেই আগামী। সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আড্ডা চলছে নেপাল নিয়ে, ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে। সঙ্গে আছি আমি সৌভিক। তো একাদশী তিথিতে এবং শিবরাত্রিতে উৎসব পালন হয় কোথায়? নৈর্য বিরতির আগে বললাম পশুপতিনাথ মন্দিরে। প্যাগোডা ধর্মী বর্তমান মন্দিরটি অষ্টাদশ শতকের শেষের দিকে তৈরি হয়েছিল এবং এর বহু আগে আদি মন্দিরটি নির্মাণ করেছিলেন শঙ্করাচার্য। অপূর্ব কারুকাজ, খচিত মন্দিরের দেওয়াল, ছাদের তল দুটি সোনা ও তামা দিয়ে কিন্তু আবৃত। মনে রাখবেন, চারটি মূল দরজার উপর আবৃত। কথিত আছে কি না পশুপতিনাথে ভক্তদের রুদ্রাক্ষের জপমালা নিতে হয়, না হলে নাকি সম্পূর্ণ থেকে যায় দেবতা দর্শন এবং পুণ্যার্জন। তো অষ্টরুদ্রের এক রুদ্ররূপে পশুপতিনাথের দেবতা বিরাজমান, যিনি অগ্নিকে ধারণ করেছেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উপরে ১৩তম জ্যোতির্লিঙ্গ রূপে দেবতা পূজিত হন এবং পরিচিতি পান। বলা হয় কেদারনাথ দর্শনের পর পশুপতিনাথ দর্শন করলে পুণ্যার্জন অধিক হয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে, মোট চারজন ভট্ট পুরোহিত কেবলমাত্র প্রতিদিনের পুজো আচারে যোগ দিতে পারেন, দেবলিঙ্গ স্পর্শ করার অধিকার একমাত্র কিন্তু তাদেরই রয়েছে। বিশেষ নিয়োগ পদ্ধতিতে এই চারজন পুরোহিত মন্দিরের জন্য নির্বাচিত হন। নেপাল ঘুরতে এলে অবশ্যই পশুপতিনাথ দর্শন করতেই হবে। পশুপতিনাথ দর্শন করে তারপর আরেক তীর্থক্ষেত্র কাঠমান্ডুর বুকে, বৌদ্ধ তীর্থ স্বয়ম্ভুনাথ মন্দির এবং বোধিনাথ স্তূপ দেখে বিষ্ণুনারায়ণ দর্শনের জন্য বেরিয়ে পড়তে হবে। আর এভাবেই কিন্তু নেপাল যাত্রা একটু একটু করে সম্পূর্ণ হবে। আমরা ফিরব আবারও আজকের এই যাত্রায়, জুড়ে থাকুন। আর অনেক কিছু বলবো নেপাল সম্পর্কে। এখন গান।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা নেপাল নিয়ে। তো নেপালের চারপাশে আমরা ঘুরছি এবং এই যে নেপালের অদ্ভুত একটা সৌন্দর্য সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমরা অনুভব করছি। তো আমরা কাঠমান্ডুর শিবপুরী পাহাড়ের এক পবিত্র সরোবরে সাইতে রয়েছেন সপ্তম থেকে অষ্টম শতকে তৈরি অপরূপ এক সুন্দর বিষ্ণুমূর্তি, নাম বুড়া নীলকণ্ঠ। প্রায় 5 মিটার লম্বা মূর্তিটি একখণ্ড কালো পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে। অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণুর এই অসাধারণ মূর্তিটি পুষ্প দিয়ে সজ্জিত। হ্যাঁ, তবে একটা জিনিস, ছবি তোলা কিন্তু নিষেধ। প্রহরারত রক্ষীদের সদা সতর্ক দৃষ্টি রয়েছে সেই বিষয়ে। চতুর্ভুজ দেবতার 4 হাতে 4টি প্রতীকরূপী বস্তু বিদ্যমান। ডানাতে সুদর্শন চক্র মনের প্রতীক, বাম হাতে কমদকী গদা শক্তির প্রতিভ, নিচুতে বাম হাতে পাঞ্চজন্য শঙ্খ পঞ্চভূতের প্রতিভ, আর ঠিক নিচুতে ডান হাতের পদ্ম চলন্ত বিশ্বের নিদর্শন। প্রায় 1400 বছরের পুরনো অভ্যস্ত বিষ্ণুমূর্তিটি এক রহস্যের উদাহরণ বলা যেতে পারে এই জায়গায়। একখণ্ড ব্যাসাল্ট পাথরের ওপর খোদিত এই মূর্তি। তো জনশ্রুতি, বর্ষাকালে দেবতা 4 মাস নিদ্রায় ভগ্ন থাকেন, এরপর হরবোধনী একাদশীতে বুড়া নীলকণ্ঠের বাৎসরিক অনুষ্ঠান হয়। দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন কিন্তু এখানে, এবং একটানা নিদ্রার পর দেবতা নাকি জাগ্রত হন এবং উত্থান করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক রূপে শ্রী বিষ্ণুর উপস্থিতি তখন অনুভূত হয়। নীল বর্ণ গাত্র দেবতার অনন্ত আকাশ এবং অপার সমুদ্রের সমর্থক বলা হয় তাকে। তো যাই হোক, এই পুরো ব্যাপারটা কিন্তু 1 ঘন্টায় সম্ভব নয়। নেপাল কিন্তু আমরা 1 ঘন্টায় ঘুরতে পারবো না, তাই কি? একদমই তাই। আবারও কোনো একদিন নেপাল নিয়ে আড্ডা হবে, কিন্তু আজকে আমাদের সময় শেষ, এখানেই থাকতে হবে। তো কেমন লাগলো আজকের এই কানে কানে নেপাল দর্শন আমাকে জানাতে ভুলবেন না। 4475039657 12। আর এভাবেই জুড়ে থাকুন radiobanglanet.com এর সঙ্গে, জুড়ে থাকুন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। টাটা।

দেখতে দেখতে কিন্তু শহরে শীত চলে এসেছে। শীত মানেই দারুণ ব্যাপার স্যাপার, স্পেশালি খাবার দাবারে। শীত মানেই নলেন গুড়। নলেন গুড়ের নানা বাহারি মিষ্টি। সব থেকে ইন্টারেস্টিং নলেন গুড়ের রসগোল্লা। নলেন গুড়ের ঠিক কোন আইটেমটা আপনার সব থেকে বেশি প্রিয় জানান না আমাকে হোয়াটসঅ্যাপ করে +447503965712। আপাতত তিনটে গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglane.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট ফলো করতে কিন্তু ভুলবেন না। আজ আপনি আর আমি সামিল হয়েছি মিষ্টি আলোচনায় আর মিষ্টি আড্ডায়। আজকে স্পেশাল আমাদের শো স্টপার হলো নলেন গুড়ের রসগোল্লা। আমি আগেও আপনাকে বলেছি যে আমি মিষ্টির প্রতি অতটা অ্যাডিক্টেড নয়, কিন্তু নলেন গুড়ের রসগোল্লার প্রতি আমার একটা আলাদাই ক্রেভিংস আছে। আপনারও আছে নাকি নলেন গুড়ের রসগোল্লার প্রতি আলাদা কোনো টান? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +7475039657122 তে। আপাতত দুটো গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ, মন নিরুদ্দেশ হয়ে গেছে মিষ্টির হাঁড়িতে, কারণ শীতকাল মানেই কিন্তু পিকনিক, আর পিকনিকের কিন্তু ডেজার্ট আইটেম হিসেবে নলেন গুড়ের রসগোল্লা একটা স্পেশালিটি এনেই দেয়। এমনিতেই বাঙালি পরিবারের খাবারের শেষে কিন্তু মিষ্টির একটা দারুণ আনাগোনা রয়েছে। এখন সবাই হেলথ কনসিয়াস, তাই মিষ্টিটা একটু তালিকা থেকে বাদ পড়ে যায়। কিন্তু একটা সময় ছিল যে বাঙালি পরিবারে মিষ্টি না হলে লাঞ্চ কিংবা ডিনারটা জমত না। এরকম কোনো স্পেশাল গল্প থাকলে শেয়ার করুন আমার সঙ্গে +7475039657122 ফিরছি কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ।
1: যাও পাখি বলো হাওয়া চলো চলো আম ছায়া জানলার কাছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। নলেন গুড় কিন্তু শুধু রসগোল্লায় নয়, নলেন গুড়ের সন্দেশও ভীষণ টেস্টি। এবং নলেন গুড় অনেকে রাত্রিবেলা রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে ভাব জমিয়েই নেন পাতে। কি আমি ঠিকঠাক বলছি তো? নলেন গুড় আপনার ডেজার্টে কিংবা আপনার ডিনার টেবিলে কোনো না কোনো আইটেমে ঠিক থাকেই, শীতকালে স্পেশালি। আপনার ডিনার টেবিলে নলেন গুড়ের ঠিক ভূমিকাটা কী জানান না আমাকে, +7474-3965-7122। আপাতত কয়েকটা মিষ্টি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি গানের বিরতির পরে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ, এই যে আমার মতন যারা মিষ্টি প্রেমী নয় কিন্তু শীত এলে নলেন গুড়ের সঙ্গে কিন্তু এটা খেজুরে আলাপ ঠিক হয়েই যায়। এই ছন্দটা যা যতটাই মধুর ততটাই কিন্তু মিষ্টি সম্পর্ক আমাদের নলেন গুড়ের সঙ্গে, কি তাই তো? নলেন গুড়ের যে কোনো ডেজার্ট আমার ভীষণ পছন্দের, আমি জানি আপনারও তাই। এছাড়াও রসগোল্লা বলতেই আমার নিজের কথা মনে পড়ে যায়, কারণ স্কুলে আমার অনেক বন্ধু রসগোল্লা বলে ডাকত, তাই নলেন গুড়ের রসগোল্লা নিয়ে কোনো কথা হবে না বস। নলেন গুড় নিয়ে আর রসগোল্লা নিয়ে এবং বাঙালির মিষ্টি খাওয়া নিয়ে আলোচনা শেষ হবে না, তবে সময় বলছে এখন শেষ, একেবারেই সময় শেষ। আজকের মতো বাই, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.com। মন যখন নিরুদ্দেশ।

প্রতিটি ঋতুরই একটা নিজস্ব সৌন্দর্য আছে, আর বিভিন্ন ঋতুতে প্রকৃতিও সেজে ওঠে নিজের মতো করে। আর তাই যদি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের ঘরের অন্তঃসজ্জাকেও আমরা একটু পরিবর্তন করি, তাহলে ঘরের সৌন্দর্য নিমেষেই বদলে যায়, আর তার সঙ্গে সঙ্গে নিজের মনটাও কিন্তু একদম ভালো হয়ে যায়। আর সেই অন্তঃসজ্জায় যদি স্থান পায় ফুল, অর্থাৎ যদি ফুলে ফুলে সাজিয়ে তোলা যায় নিজেদের ঘরকে, তাহলে ঘরের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে যদি সেই ফুলে থাকে মিষ্টি গন্ধ, তাহলে তো কথাই নেই, সৌন্দর্যের সঙ্গে সুগন্ধিতে ভরে ওঠে ঘর। আর সেই রকম ফুল দিয়ে সেজে ওঠা পুষ্প শোভিত অন্তঃসজ্জার গল্প নিয়েই আজ আমরা থাকবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকের পপকর্নে এই যে ফুল দিয়ে ঘর সাজানোর কথা বলছি, সেখানে যদি আমরা বাংলার বিভিন্ন ফুলের কথা বলি, সেখানে সবসময় যে খুব শৌখিন, খুব নাম করা ফুলই যে খুব সুন্দর তাও নয়। আমরা রাস্তায় যেতে যেতে রাস্তার দুধারে যে নানা রকমের গাছ দেখতে পাই, তার মধ্যে হয়তো কিছু গাছ আমরা চিনি, আবার অনেক নাম না জানা ফুলও কিন্তু থাকে, আর সেই সব কিছু কিন্তু অপূর্ব সুন্দর। রাস্তার দুধারে যেতে যেতে যে জারুল, গুলঞ্চ, অশোক, কৃষ্ণচূড়া, পলাশ, আকন্দ, এই যে ফুল গাছগুলো আমরা দেখি, সেখানে যখন গাছগুলো ভরে থাকে ফুলে, সেই অপূর্ব সব ফুল যেমন রঙিন তেমনই সুন্দর। আর সেই সব ফুল দিয়েও কিন্তু অবশ্যই সাজিয়ে নেওয়া যায় নিজের ঘরের সেই অন্দরসজ্জা। কিন্তু প্রবাসে থেকে সেটা তো সম্ভব নয়, কিন্তু যেই দেশে যেমন ফুল পাওয়া যায়, আর সব ফুলেরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে, তাই সেগুলো দিয়ে খুব সুন্দর করে অবশ্যই নিজেদের সেই একেবারে একান্ত আপন যে নিজের অন্দরসজ্জা, সেই ঘরের সৌন্দর্যকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া যায়। সেই ফুলগুলোকে শুধু যে আমরা ফুলদানিতেই খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারি তাই নয়, সেই ফুল দিয়ে কিন্তু আলপনাও দেওয়া যায়। জানবো সেই কথা, তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আলপনা দেওয়ার রীতি বাঙালিদের মধ্যে রয়েছে। আর সেই আলপনা যে শুধু রং তুলি দিয়েই দেওয়া হয় তাই নয়, ফুল দিয়েও কিন্তু আলপনা দেওয়া হয়। ফুল দিয়ে অন্দরসজ্জার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে অন্দরসজ্জায় ফুলের ব্যবহার নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে আলপনার কথা। শান্তিনিকেতনে আলপনার রীতি প্রথম শুরু করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। গবেষক রুদ্রপ্রসাদ চক্রবর্তীর রঙ্গমঞ্চ ও রবীন্দ্রনাথ বইয়ে উল্লেখ পাওয়া যায় যে সেখানে ফুল পাতা আর আলপনা সহযোগে সাজানো হতো রঙ্গমঞ্চ, এমন বর্ণনাও কিন্তু রয়েছে সেই বইয়ে। এই যে আমরা আলপনার কথা বলছি, সেখানে নানা রঙের কিন্তু ফুলের ব্যবহার করা হয়। আর সেখানেই শুধু ফুল নয়, অনেক সময় ফুল আর পাতা একসঙ্গে মিশিয়ে অপূর্ব সব আলপনা তৈরি করা হয়, যেটাকে অনেকেই রঙ্গোলিও বলে থাকেন। আর সেভাবেও কিন্তু নিজের ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা যায়। এই ফুল দিয়ে অন্দরসজ্জার গল্প নিয়ে আমরা আসছি, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকে পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মূল চক নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অন্তঃসজ্জায় ফুলের ব্যবহার নিয়ে। ফুলে ফুলে এই অনুষ্ঠানে আমরা এই যে নানা রকম ফুলের কথা বলছি, সেখানেই কিন্তু রয়েছে নানা রঙের ফুল। কোনো ফুল হয়তো সাদা, আবার কোনোটা রঙিন। সব ফুলেরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য। আমরা নিজেদের পছন্দ মতো আমাদের ঘরের সাজটাকে কীভাবে আমরা সাজাতে চাই, আমাদের নিজেদের মুড অনুযায়ী বা নিজেদের সেই দিনের সাজের যে থিম সেটাকে আমরা কী রাখতে চাই, সেইভাবেই কিন্তু আমরা ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে নিতে পারি। যে কোনো একটা কোনায় যদি আমরা একটা ফ্লাওয়ার ভাস রাখি আর সেখানে যদি এক গুচ্ছ ফুল রেখে দেওয়া যায়, নিমিষেই কিন্তু ঘরের সৌন্দর্যটাকে বদলে দিতে পারে। কিংবা একটা বড় পাত্রে জল রেখে সেখানে যদি কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া যায় আর তার উপরে ভাসিয়ে দেওয়া যায় কয়েকটি ফ্লোটিং ক্যান্ডেল, ব্যাস একদম অন্যরকম হয়ে যাবে ঘরের সাজ। আর এইভাবে ফুল দিয়ে ঘর সাজালে নিজের মনটাও কিন্তু একদম পাল্টে যায়। এই ঘরের সজ্জা আমাদের অন্তঃসজ্জা, আর সেটাই যদি হয় পুষ্প শোভিত তাহলে তো কথাই নেই। আমাদের এই আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

প্রকৃতিতে ছড়িয়ে রয়েছে নানা রকমের ফুল, কোনোটা হয়তো রঙিন, আবার কোনোটা বা সাদা, কোনোটায় রয়েছে মিষ্টি গন্ধ, আবার কোনোটা গন্ধহীন। এই যে নানা রকমের ফুল আর তার বিভিন্ন রকমের সাজ, সব মিলিয়ে কিন্তু তার নিজস্ব একটা সৌন্দর্য, আর সেইভাবেই সে প্রকৃতিকে সাজিয়ে তোলে। আর সেই ফুল দিয়েই কিন্তু আমরা সাজিয়ে তুলতে পারি আমাদের অন্দরমহলকে। তাই অন্দরসজ্জায় ফুলের ব্যবহার, সেই নিয়েই ছিলাম আমাদের আজকের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আমাদের বাড়ির, আমাদের ঘরগুলোকে, আমাদের একেবারে একান্ত আপন, আমাদের যে নিজস্ব অন্দরসজ্জা, সেখানেই কিন্তু আমরা সাজিয়ে তুলতে পারি নানা রকমের ফুল দিয়ে। শুধু আমাদের ঘর সাজানোর জন্যই নয়, আমরা আমাদের নিজেদের সাজানোর জন্যও কিন্তু ফুলের ব্যবহার করে থাকি। ভাবুন তো, খোঁপা আর সেই খোঁপায় একটু ফুল গুঁজে দেওয়া, এইরকমভাবে বাঙালি মেয়েরা অবশ্যই সাজতে পছন্দ করেন। আর সেই সব কিছু নিয়ে, ফুলের গল্প নিয়ে আমাদের আড্ডা দিতে দিতে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রয়োজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ইনস্টলমেন্টে শীতঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লাভ আজকাল হামতুম, রেসির আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

আচ্ছা একটা কথা বলুন তো, ঋষি বা মুনি ঋষিরা তারা তো সাংসারিক জীবনে কখনো আসতেন না, আবার যারা সংসার ধর্ম করতেন তাদেরকে ঋষি কিংবা মুনি কখনোই বলা হতো না। কিন্তু আজকে এমন একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব যিনি কিনা সংসার ধর্মে থেকেও ছিলেন ঋষিতুল্য। তিনি এতটাই ঋষিতুল্য ছিলেন যে তাকে উপাধি দেওয়া হয়েছিল মহর্ষি। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ওনার জন্মদিনে ওনার জীবনের কিছু খণ্ডচিত্র আপনার সামনে তুলে ধরব আগামী এক ঘন্টা। আগামী এক ঘন্টা আমাদের আড্ডাটা জারি থাকবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, তার জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্ত, উল্লেখযোগ্য ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ঠাকুর বাড়ির একটি ঐতিহ্য ছিল, সেটা হচ্ছে যে সেই বাড়ির সন্তানেরা প্রথম দিকে পড়াশোনাটা বাড়িতেই করতেন। দেবেন্দ্রনাথও কিন্তু তার ব্যতিক্রম হননি। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তো প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু শুরুতে শিক্ষালাভ করেছিলেন বাড়িতেই। তারপরে 1827 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন রামমোহন রায় প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু কলেজে, আর তারপরই শুরু হয় তার আসল কর্মযজ্ঞ। তো সেই কর্মযজ্ঞের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই